radio karjo ra ratum adun thu pinia daba transmission along penale tuma thengno kupi pia ja me sirot parju ekjima nriti hek pen thantara meglang por phai trogra minute po por delhi pen kapachitak english alam pen birta arjulong ekji por phai trogra minute keba por kangdu kardom alunang denglong penangle tum lun arjulong ekji por phai trogra minute thongkeba po por pini ahirjir puang dengalong pen angthun kro kihira hirjur nangle tum arjulong ekji por phai trogra minute thongkeba sirkeba por pini sarlam the puang denglong penangle tum sarlam the arjulong ekji por phai trogra minute klikeba por কারবিলুন বারি মাংদেং আলং পেনাং তুম লুন আরজলং একজি পরফাই ট্রক্সিয়া পর দেলহি পেন কাপাচে তাক হিন্দি আলাম পেন বীরতা আরজলং একজি পরফাই ট্রক্সিরা মিনিট ফ পর দেলহি পেন কাপাচে তাক ইংলিশ আলাম পেন বীরতা আরজলং একজি পরফাই ট্রক্সিরা মিনিট কেবা পর হুনমিলি ক্রুপি কেজা পরশুরাম তো বিয়ারং লাপেন কে রং চি নং অসমার তুম পেন আসন আসন ক্লিম সোমার যে মেঘ নালে তুম আরজলং একজি পরফাই ট্রক্সিরা মিনিট ফ্লিকে বা পর লুন চিতু আং দেংলং পেন নালে তুম লুন আরজলং একজি পরফাই নারকে বা পর দেলহি পেন কাপাচি তাক সামাচার প্রভাত আরজলং একজি পরফাই নারকে বা মিনিট ক্রিপ হ পর দেলহি পেন কাপাচি তাক মর্নিং নিউজ আরজলং একজি পরফাই নেরকেবরা মিনিট থংকেব পর পিনিগি ভমকুরণে পচি আলম বিলমকার ইলু তুনাংদেং আলম পেনালতুম লুন আরজলং ইজি পরফাই সকেব পর গুয়াহাটি পেন কাপাচেতাক পুয়ার আঞ্চলিক বাতরি নাংলতুম আরজলং ইজি পরফাই সকেবরা মিনিট ক্রিপ হ পর হিন্দি লামার জানালুন আংদেং লং পেনালতুম হিন্দি লুন আরজলং ইজি পরফাই সিরকেবরা মিনিট ফ্লিকেবা ফ পর থানপারে যে মেঘ আং দেংলং পেন লামজের আরজলং একজি পিনিলে বাং সুয়াং দেংলং লামজের গে থানজে বাং ডক্টর এলিনা তেরাংপি আলামজের আলাম টিপি লংহং কাপাং রেং আপুথাক পরফাই সিরকেবরা মিনিট ফকেবা ফ পর ইংলিশ আলুন আজা মেঘ আলং পেনালতুম ইংলিশ আলুন আরজলং একজি পরফাই কেবরা মিনিট ক্রিপ হ পর লামজির আং দেংলং পেন নালতুম রুবেন তারো কেথান সং আলং কংচুন বাংাতুম কে ক্লেম নাং জি আরন পুলবংসু আপুথাক লামজির আরজলং একজি পরফাই কেবরা মিনিট হং কেবা পর লামকান আং দেংলং পেন প্রদীপ রংফার কেজা হং হাব

বিদি জুদে রাখাং হন লাবাং সোলো লাপন পর সাবিনা বেপি লাপেনা রেসাং হটুঙ্গে লোন নাংলে তো মার্জুলং এক টাংল আদুন ছোলো নার্জুক সেনাং সাবিনা বেপি লাপেনা রেসাং হটুঙ্গে লোন আলো নালামতে ও আর নাম হাকো প্যান বাংসলুন তাংতে আর্জুক সেনাং লাবাং সোলুন

0: রেডিও কার্যরা তুম লাপনাপর রেনুরিয়া ভাঙচুপি গেলুন ও পাই লক্ষ্মী পুয়লুন আর জন একটানল লাপনসি কাংদু কারমালুন আজাম মে কেরকে পারযুগে কাংটন একল লাকে আকাশবাণী দীপু আদুন থার যুগ সিনাং পিনি আহিরজির পুয়াং ডেং লংপেন আংথুন ক্রো কিহির হিরজির
1: নিলিমেন কে আংথুং ক্রৌ নিপো আমেন কে রাজেশ ক্রৌ নিপা এমেন কে ডিক্লিন আরোপি নেলি কেটার লিডুন স্কুল আমেন কে সার্ডুনলেস হাই স্কুল নেলি হিনি আংকে সিচার লিবট নেলি কিপুচি আহিজি আমেন কে বংচকলা বেনমেং তারক বংচকলা বেনমেং তারক চে কাম লো হো লা বেন লো লাম জে থা লা হো গা হো ইজুই দাম না হং লা হো বংচকলা বেনমেং তারক মেসরেং গা চি টং লক নাম জি দেত বেং তারক নাঙ্গে নে পে থেক লা অ মেসরেঙ্গাটি হর জক মেন মেন পেলা আর লুলু চক অগ্রং নে চেহে ওয়াল চেহে নে চুরি পুক চেহে হেজে ডান ধন জাং মুহেব দুক লাফা নাং গি মেন ডালক থেকলং লি রেডা চি ছক গাডম কিতক অবাঙ্গে বামুন প
0: লাপনা পড়ারে তুম আংথুন ক্রু পেন কি হির এহেজুর আর্জুলং এক টাংল আদুন থর যুগ সেনাং পিনিয়া সারলাম থে পিনিয়া সারলাম থে এপো একেথান আনিবট কালিতে নিবট পুতা নিংথে নাংনি মাতে আরনকে থেকসি গেমে লাম থেকে মান ইং নারাসে আফানসি নিবট আসে পুলো লাসন আসে কিরে মাতুম সকথে সাংথে ইং নার কাপাচুচি জি আফান নিঙ্কানে সেক পেন এ বয় চার্টলিপ লাসন আসে কে সাক্ষী দু কমারনে আবাং নিবট চার্লি দন সেতা সাক্ষী কেলং জি আফান কেনাংজি আতি পুচারা চিপিবেক নাংজি কালিতে ইং না চোথেট তাহাই পুসিপু যারা সাই তামে আরো নাং বংসি কে দাম নাংজি মাতে ক্লেম নাংজি পান লাসে সার পালাম থেল এপো কে থানা নিবট কালিতে নিবট পুতা নিংথে নাংনে মাতে আরন কে থেকসি গেমে পিনিয়ে সারলাম থেকে লাপন বেড়লো

রেডিও কার্যুয়ার আরাতম লাপনা পর্ণালেতম যাই মেকার জলং বোম লাকে আকাশবাণী দীপুপেন আদুন ছর যুগছে নাং লুন চিত্ত আজামেক লাবং সং দেং লংপেন কেচেং সিয়া আলুনার যুগছে নাং বলং কমাজি কেসেস বিটং টং এলুন কার্ডম দেং থা কেথিয়ামান পুবাং সলুন তাংতে আর যুগছে নাং লাবং সলুন

lapona pona letum mindar sing phang chula pensa militerang pigilun chetong nang po pang solon arjulong ektang lo alom bilom karilo tunang teng aphan adun thu loki do nake pale lake diphu rong ching ripen promila terang pi roslin rong pi pi jerson rong pi jugesor terang jemson rong pi কামিরিং টিপি লং সিং হানসে লাপেনকে সুনীল রংহাং আলং লিটুম কার্যুগাং টুঙালুন সত আরলং সারমেন লংনে জাস্টিন মার্লিবং লাপেন আরিজাং হতুম কেলুন ডাক মিন্দার পুবাংসোলুন তাংতে আরজুগ থা নাংলিটুমেন কার্যুগাং টুং লাবাংসোলুন

0: সেবিৰ দ্বাৰা ইনভেষ্টৰ সজাগতা পদক্ষেপ। অধিক জানিবৰ বাবে সেবি ইনভেষ্টৰ ৱেবছাইট ভিজিট কৰক বা সেবি সার্থি এপ ডাউনলোড কৰক।
1: আদন্থু অর্জুক সুনাম হিন্দি লামার জানালো না জামেক লাবাং সুয়াং দেং লংপেন কেজেং সেলুন আ আপ লড় চলে বাংসো লামার জানলং পেন উদিত নারায়ণ লাপেন আলকা ইয়গ্নে কিলুন আ আপ লড় চলে পু বাংসোলুন লাবাংসোলুন কেসন সে লাপেন মিউজিক কেপে ব্যাং নাদিম শ্রাবণ তাংতে অর্জুক সুনাং লাবাংসো আলুন।

আদন ঝুলুন আর্য সেনং মহাবত তেল আমার জানলাং পেন লতা মঙ্গেশকর লাপেন কে উদিত নারায়ণ কিলন হামকো হামিসে চুরালো বো বাংসোলন বাংসোলন কেসন সে লাপেন মিউজিক পে বাং যতীন ললিত আর্য সেনং তাং তেলা বাংসোলন

রেডিও কার্যোর আর আতম হিন্দি লাম্বার জানালুন যে কেরল কে পার্জো হয়েছে মেঘলং পেন কেজুত সেলুন আর জুই সেনাং তার জেন লাম্বার জানাং পেন উত্তরা কেল কার কেলুন করিশ্মা ইয়ে কভি দেখা না হোগা বুবাং সলুন লাবাং সলুন কেসন সেলা পেন মিউজিক ইপিবাং বাপ্পি লেহরি তাং তার জুক সেনাং লাবাং সলুন

0: সেবি দ্বারা ইনভেস্টর সজাগতা পদক্ষেপ অধিক জানিবর বাবে সেবি ইনভেস্টর ওয়েবসাইট ভিজিট করক বা সেবি সার্থি অ্যাপ ডাউনলোড করক
1: রেডিও কার্যু রাত আদন্থু আর্য সেনাং থানপারে আজাই মেঘলং পেন লামজের লাবাং সোয়াং দেংলং লামজের থানজে বাং ডক্টর এলিনা তেরাংপি আলামজের লামথেপি লং হং কাপাং রেঙা পুথাক তাংতে আর্য সেনাং লাবাং সো লামজের
2: পিনি ইলিতুম লংহং কাপাং রেং আওয়ার সাই চেথানিক সেনা ইলিতুম কাদো কবিতা চিনি লংহং কাপাং রেংকে ইলিতুম আজুতাং আলং ইসি কেনাং সত ইলিতুম আহেম আলং কাপাং রেং আমারা তাংবং লংহং হেনল আপর কিজুম পেন আলে কে লং দেব নাইল আথেমা চিক্লোজন নেরকেপ বা সিরকেপ আংবং লিন ট্রক নেরকেপ বা লিন ট্রক্সিকেপ আন লং উন টেবন সিতা লা আন কেলং দাব জি আফারমান ইলিতুম পিনি চেথান চেপারে পামে সেনা লংহং কাপাং রেং আলং ইসি হিনি কে খাম খে আসাই তাদো আপ্রাংসি কে আওয়ার সাই পুলোতে তেবক তেরাই কেলং কে জয় লাপেন আদর কিজুম পেন কিরি কেলং জয় কে নাংজি সাইন্টিফিক্যালি কেসেং আন আনপারটা ইলিতুম তেবক তেরাই কেলং আন গেলাপু হেল ঠেং থে রুই ফারকং রুইদক হেনরু হেন মেটেকা হর বিচু আসন আসন নন মালম কাচিহুং নাইকে এজলা পু আলাং আবাব দো আথেমা লাবাংসো এজলা লং প্রোটিন কন্টেন অং দুং লাসি নাংলিতুম লাসো আলাং আবাব পাংরেং একজি পুলোতে মানজা পু আদেমালং ফোদার ফার্ম আন্ডার কার্বিয়াংলং অটোনোমাস কাউন্সিল আ ম্যানেজার আলং বিডি সোরে এনসি লাসো এজলা আবাব জয় কে পেন পাংরেং উন মনিলি কিপু সাইন্টিফিক্যালি কেসেং আনাভার সাই পুকে ইলিতুম আলং কে দো কে লাহাই হেল থেং থে সংপ্রত হানজাং আজাং থু কে সরটাং বা বাদাম আপো আসন আসন ইলিতুম পাজুদুনমে লাসি লাসো আন কেসেং পেন কোসো আর্টা হুৎসি কো আনসি কাপাচো দুঞ্জিমা লাপেন চিক্লো জনের কেপ পেন লিন ট্রক্সি কেপ কাপালং জি কোসনমা ইলিতুম চেথান সিনাং আ আন কাপাচো আহরমু কেসেং আবিদি লাপু হেল লিন ফারো ইসিয়ালং ইলিতুম থেং থে কে কয়টাং বা আফ্রত আদুক কালি বনসিতামে আফ্রত পিঞ্চং নাংজি লাকে লিন ফকেব্রাফ গেহু কালিতে সক আফেক এ আদুক লিন কেপ বা লিন ইংকয়রাফ নকলাং লিন ফ মেনথু আদুক লিন নের কেপ রা লিন থ মাদা হানজাং বা বাদাম আপু লিন ইংকয় মিনারেল মিক্সচার লাকে ইলিন রা ফারো গ্রাম জগদু নাংজি লাপেন ইংটি ইলিতুম ফোকেপ আগ্রাম পিদু নাংজি লাপেন ভিটামিন এ বি থ্রি কেদোয়া হরমু গ্রাম ফারোহিনী রা ফোকেপ জগদনিক নাংজি লংহং আনং নাম কে ফানপ্লি পেন ফানথম কে আ আন আলংসি দাম জৈপ লাসি ইলিতুম আ আন কিরি লাপেন কাপাচু হেল কেনাং সত আপ্রাংসি কে লংহং আসমার আফান আর্তা কে চিক্লো এজন রা চিটিম পেন চিক্লো জনি আন আতুম আফান কে গ্রাম ফারো ট্রক্সি রা ফোকেপ

আনি সিয়ালং পিনাংজি লাপেন আনিম সোতুম ফান লাকে চিক্লোজনি পেন চিক্লোজন থ মাদা কাতুমা ফানকে গ্রাম হারু ট্রক্সি রা ফোকে পেন ইলিন রা আচিতিম আনি সিয়াংবং পিনাংজি লাপেন লংহং কেথে আতুমা ফান নিঙ্কা নিশি দোকাই কে বাতুম ফানকে ইলিন রা আচিতিম পেন লিনি রা আচিতি মাদাক ইলিতুম আনি সিয়াংবং পিডুনাংজি লাসি ইলিতুম লংহং কাপাং রেং কে লাপু হেলো আনা লংসি ইলিতুম কাইকেতা কিরি পি কেনাং সত লংহং কাপাং রেং আহেম কিকিম আপাই চেথান থুসিনাং নন লংহং কাপাং রেং আহেম বা আরোয় কিকিম পি কে চেক কালিতে থ্যাং পি পেন্তা চক টেবন সেটা আকলং কে ইংটুই উইংনাংজি আথেমা লংলে আলেভেল পেন ইংটুই চেটলোতে ইলিতুম কার কক লাপেন আর বি পেন্তা পা জক দন থেকপো আথেমা আহেম আকলং কে কাইকেতা ক্রেংকলং নাংজি জংসি কংক্রিট বা পোকা আকলং পুলোতে সেন্টিমিটার ফ বা ট্রক আন অর্থাৎ নাংজি লাপেন কেদম আদিম পেন পাচারলেং হয়সি মো আবার পিবার সোতা ছিটি পেট নাংজি লংহং আবুর পেন কোসংসি লি কাপাজক নাংজি মা লাপাই নন চেথানিক সিনা আপ্রাংসি কে ডিওয়ার্মিং বা আপকাহিলং পেন কাপাপ্রায় টেবক হেড আভেটেনারি ডিসপেন্সারি বা মারাত আপি আসে কেলাং আতুমালং দামসি আর জুসি কো আনা দোস সি কোসো আটা হুট কিপি দু নাংজি মা ইলিতুম চার্লি দু নাংজি লাপেন ভ্যাকসিনেশন মাতে সিতা আপু আপর পেন ইলিতুম পিদুন লং নাংজি জাসেমেট কে নো না মাত লংহং আফান কিপি বোমা ভ্যাকসিনেশন কে লাপু হেলো সোয়াইন ফিভার এফ এম ডি লাপেন সোয়াইন পক্স লাপেন আসন আসন ভ্যাকসিন তা পিদুন পুলোতে মো আউর আহুত জগদুন ওয়ান পো নন কেথেকলং আকেসো আমেন লাপু হেলো সালমোনেলা ব্রুসেলোসিস কক্সিডোসিস আকেসো পেন্তা সে কেলাং আবার সাই দো টেবক হেট আমারাত কেলাং আ ডক্টর পেন চিপাচিনি সি সে কেলাং দুন সি কেমে লাপেন একটোপ্যারাসাইট মাতে চিরি ইংরো চিকলি পেন্তা ইলি কেরাই দুন আবিদি দো মো গাছে থান আসন সি টেবক হেট মারাত আ ডক্টর আলং দাম পুলোতে দোয়াই আকে জয় পেন ইলি তুম লংজি নন মেলম কাছি হুংনাই আকেসো জাপানিস এনকেফালাইটিস লাপেন সোয়াইন ফ্লু লাপেন লংহং আ অক কাপামেন মে পেন আ জয় নে আপক আহিলং আকেসো মুনি রাতুম লং কি উন আলাম চেথান সিনা লাসো আকেসো আমেন কে জুনোসিস পুলো লাকে মুনিত পেন মারাত বা মারাত পেন মুনিত আলং সি চেক আপ লাপেন কাছি উন লো পুলো সে লাহাই আকেসো পেন কে ইলি তুম কাপাজক সুংক্লুং কিজুৎসি কে লংহং আচিলি আলাম চেথান সিনাং এলিতুম কোনাসি এলিতুম লংহং আচিলি জয় কে পেন কে লং জিমা লংহং আচিলি বা আব্রিত ন নামাত ইলিতুম আলং কে জয় কে পেন কে লং কে লার্জ ব্ল্যাক হ্যামসায়ার ল্যান্ড্রেস দুরক লাপেন আসন আসন আক্রস ব্রিড নন লাদাখ গুহাটি আলং ICAR ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ আলং কে বেনিফিসারি কালিতে ইলিতুম লা কাটিকি এতুমা ফার্মান কে আদর কিজুম পেন কে জ্বর বম আচিলি তাদু লাপেন মো ইলিতুম কাছে থান আসনসি আচিলি কে লং ডুন কে ডাকে লার্জ ব্ল্যাক হ্যামসায়ার লাপেন লোকেলি আচিলি কে লং ডুন আমেন কে গুঙ্গুর লাসো আচিলি কে ইলিতুম নন মালম দিফু দিলাই লাপেন বোকাজান আলং তা মেসেন আলং হং আচিলি লং এক ডুনজি নন আমাত কার্বি আংলং লংহং কাপাং রেং আবার সাই কাছি হুং থেকপন লংসি আ অক লাপেন আসমার কে জ্বর কেনাং সাই পেন আজৈ নে পেনাং আনা কার্বি আতুম কেরেং আবার সাই মেসেন পেন থেকপন লং লাপেন আনসোসে কোসনসি কাদো কাবেতা কাবর ই পঞ্জিমা লংহং কাপাং রেং আলং চিনিং তুং পুলোতে নাংলিতুম আনসোসে লাদাখ ICAR ইন্ডিয়ান কাউন্সিল এগ্রিকালচার রিসার্চ রানী আলং বেনিফিসারি বা খেতিয়ক আতুম ট্রেনিং এন পনবম লাপেন আলাংলি তুমাফান কে জয়া ট্রেনিং তাদু লাপেন নাংলি টাঙ্কা পেনলে ট্রেনিং এন জি পুসিতামে আবার সাইডু নন আমাত কার্বি আংলং আলং ভেটেনারি অফিস পেন ইন্সুরেন্স আপুথাক ট্রেনিং পিকবম এসটি হিলস আতুম পুলোতে 80% সাবসিডি লং জি লাপেন জেনারেল আতুমকে 60% সাবসিডি লং জি লাপেন লংহং আতুমতা এফ এম ডি আঁকিছো বা পারকালাম পেনকে খুড়া বেমার পোয়াকিছো লাকে ভ্যাকসিনেশন দো লাসো ভ্যাকসিনেশন তা আঁকে জয় পেন লং ইকজি লাপেন টেপ বম বা ফিতা পেলু পোয়াকিছো দো লাসো আঁকিছো অফান্তা আঁকে জয় পেন নাংলিতুম ট্রিটমেন্ট লং ইকজি লাপেন ডাক ডিফু পিক ফার্ম লাপেন ডংকা লং তামে ট্রেনিং আঁকে জয় পেন পিপন বম লাপেন লংহং আন কেসেং লাপেন আসন আসন কে পি পেন কাপাং রেং

0: জি আফারমান কে ফিট মিক্সিং প্ল্যান ডিফু লামদিং রোড অলং তা চার্লি দামলং জি লাসি পিনি লা আন পেন্সি নেলি কাপা জুরিগল কার্ড।
1: রেডিও কার্যরা রাতুম লাপনা পর লাম যে রং দেং লং পেন থান পারে যে মেক ডক্টর এলিনা তিরং পিগে থান লং হং কপাং রেং পুথা লাম যে রাজ লং একটাং ল লাকে আকাশবাণী দীপু আদুন থুয়ার যুগ সে নাং ইংলিশ লো না জ্যামেক লাবাং সং দেং লম্বেন কে চেং সে লুনার যুগ সে নাং ক্যারেল রে জ্যাপসন কিলুন হার্ট সো গুড বুবাং সোলুন তাংতে আর যুগ সে নাং লাবাং সোলুন

0: রেডিও কার্যরা টুম লাপনা পর মাইলি সাইরাস কিলুন পার্টি ইন এ ইউএস পুবাং সলুন আর জুলং ইক টাংলো লাপন সি ইংলিশ সলুন কেরট কে পরজয় যে মেকে কেরট কান্ত নিগল লাকে আকাশবাণী দীপু।
1: क्या आपको किसी सरकारी विभाग से जुड़ी कोई शिकायत दर्ज करनी है
2: तो आपकी सहायता करेगी भारत सरकार के प्रशासनिक सुधार और लोक शिकायत विभाग के सीपी ग्राम्स पोर्टल पर समाधान दीदी।
1: समाधान दीदी 22 भारतीय भाषाओं में आपकी बात सुनती और समझती है। आपको बस अपनी शिकायत को बोलना है। समाधान दीदी की AI तकनीक आपकी शिकायत को सीधे सही मंत्रालय तक पहुंचाती है।
2: आज ही www.pjportal.gov.in पर जाएं और अपनी शिकायत दर्ज करें।
1: सारी शिकायतों का समाधान सीपी ग्राम्स কি সমাধান দিদি
0: আদন থর্জিক সিনং লামজির আং দেং লং পেন রুবেন তারো কে থান সং লং কং চুন বাং আতুং কি ক্লেম নং জেরো পু বাং সো আপু থাক তাং তে আরজুক সিনং লাবাং সো লামজির
3: পিনি দাক রুলস অফ সেক্রেটারি ইন ভেরিয়াস অর্গানাইজেশন লা পেন সং লং কং চুন বাং আতুং কি ক্লেম নং জেরো পোলাম পুথাক সিনেলি থিয়েক পেন নং তুমা পুথাক নং পাচিনি পন কাংতু লামপ্রাং আবাং গেলা পোহেলো হামফাং আসং মতে অর্গানাইজেশন দু আন আর লো কংচুন বাং আর পু পুয়লাম আকে নাং থে পিক পু নিলি জুং জুং পেন কমথা পেনাং আনিং কান্দুলো আথে ইলি তুমা হাওয়ার আর লো হামফাং আসং লাখা উন এ লাপেন কে অং পিদো লাপেন পেনাং আনা হামফাং আসং আর লো চুন বাং মতে সেক্রেটারি আতুম মেথাং আর পু আদেং কাছিচিনি নিদেত কেথেক থেদেত আজক মাই ফু আতুম ক্লেম্পি আহুত পেনাং আন নিলি থেকদুন লং মতে কংচুন বাং আতুম আর পু কাপ্রেক আসংজা তুম ক্লেম্পি দেত পু আহুত হিতামে দো লাসন কে পাকলাং নাং কক আথে থেদুং লকে সং আর লো আজাহাক আতুম কাছিনি নিদেত আজক তা দোজি পুসি নিলি মাথা পন হামফাং আসং কাছিজা আলং কংচুন বাং আতুম আর পু থেও লাপেন আরন আতেং কে ক্লেম কে নাং সৎ পু মাথা পন সি নিলি আসাপ পেট নং লিতুম পেন কাছি থান পন জি চিসি পন ল কিচেং সি লকে কংচুন বাং পুকে আরেং কে লক আতুমালাম থে বন তাই লি কারবি আতুম পেনাং আন কেন দু নজক মেথাং আলাম আসন সি ন আন কে মানডেট আসন আহক পেট কে কংচুন বাং আতুম কে কে টক কে পাং থেক আসাই দু আন কে ক্লেম কে পাচুন আতুম লো মতে ইলিতুম কি পু পু চুন বাং মতে কংচুন বাং পু হেলো সং আর লো মাই মিটিং দুলোতে কাছি পারাই আলাম মাই পু আতুম রিপ পন্ডেট আফি কেটক কপাং থেক রিটেন ফর্ম পেন কপাং থেক আতুম কে কাপ্রেক আতুম কালি লাকে কংচুন বাং মতে চুন বাং আতুম হেলো লাসন কেটক আহুত কেথেক পেন আজাহাক আতুম দো মেথাং কাবুর ই পেন কেথেক আতুম দো লাপেন আজাহাক আতুম কে আদান তালেন ওরিয়েন্টেড পেন কেথেক আতুম দো কে ক্লেম কাচিপাদুক আনিং কেহাং লাপেন কামাথা আংকাং কাপাথে ইনটিগ্রিটি কে কেদো আতুম হেলো কংচুন বাং আসাই থির ক্লং পেন কে ক্লেম উন আতুম কাসেলেট লাপেন কাছি পংরাই আতুম কে ক্লেম কে সং কে মে সেনজি আফান জাউন এ লাম কানিং জে পিক আতুম আপার লামথে জুম হেক পেন কে নিরশিপ আতুম হেলো কে মে নাই কংচুন বাং কে ক্লেম জি আতুম লাপেন নন পুথত ইতুম দাম থুলো নাং সং মতে অর্গানাইজেশন পুয়া পুথাক সং পুলোতে হামফাং মতে কাছিলাং রাপেট আতুম আফান সি কিজং দাম সং মতে অর্গানাইজেশন পুলোতে পাশন নি ইলিতুম থাক পন উন ইসি কে গভর্নমেন্টাল অর্গানাইজেশন লাকে সরকার পেন কাছিরাপ লাপেন সরকার আতুম পেন কাছিলানা মতে কেলাং আতুম হ্যালো লাদাখ কংচুন বাং মতে সেক্রেটারি কে মিনিস্ট্রিয়াল অর্গানাইজেশন আমেন পেনচিস আসাই ক্লেম পন আলাং তুম আংবং আর পু আকিথে নাই পেন আকি বি লাপুসন সি আর পু নিলি নং পাকলাং পো আর পু কিথে নাই আবাং কে লাকে মিনিস্টার আতুম হেলো লাপেন আদুন থু কে সেক্রেটারি আতুম হেলো লাপেন এডিশনাল সেক্রেটারি আতুম পুথত দাম থু পো লাপেন লাতুম আদুন থু বাং কে জয়েন্ট সেক্রেটারি পু পো লাপেন জয়েন্ট সেক্রেটারি তুমা আদুন থু কে ডিপিউটি সেক্রেটারি পু পো লাপেন ডিপিউটি সেক্রেটারি আতুম আদুন থু কে আন্ডার সেক্রেটারি পু পো লাপেন আন্ডার সেক্রেটারি আতুম বাং আদুন থু বাংকে সেকশন অফিসার পুপো লাপেন সেকশন অফিসার আতুম আদুন আসিস্টেন্ট পুপো আসিস্টেন্ট আদুন ক্লার্ক পুপো লাপেন ক্লার্ক আতুম ডাইরিস পুপো ডাইরিস আতুম আদুন কে টাইপিস পুপো লাপেন টাইপিস আতুম আদুন ডেপ্টারিস পুদাপু লাপেন ডাফটার পুদাপু লাসন সি সং আতুম

কন্টামে সন্নি আকি থাকা বাং কেলা হেল নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন মতে সরকার আতুমপেন কাচিরাপ কাভি আসং তুম হেল লাবাং সং কে হামফাং আরলো পেনসি নাং প্লাংলো ইলি তুম রং রূপ লংপাত আরলো কিদো আতুম আন কাছি যুগ দুন উন লাপেন ক্লেম দুন উন হামফাং আসং আফানসি পুদাম গ্রিক ফিলোসফার অ্যারিস্টোটেল লাপেন কি পুকে লা হেল মুনিত আতুম কে হামফাং আপি সোশিয়াল এনিমেল লাসি কাছেলাং রাপ কিদো রাপ কেথাক রাপ কে আনিং কে হাংনাই আতুমলো লাপেন আকিনাং সট আলাম লাহেলো সং মতে অর্গানাইজেশন অ্যাসোসিয়েশন টিম লাপেন কমিটি পুসি ইলিতুম সেংপন বমলো লাপেন দোপিক লাং ইতুম কি সেংপন মেথাং আসাই হেম অফিস কি দো আতুম অফিস বিয়ার দো সি মেফু চুনবাং আমেন পেন সি চিজাপন বমলো লাসি সরকার পেন কালি আসং অর্গানাইজেশন দো আন চুনবাং লাসন আমেন পেন সি চিজাপন লাতুম কা চিজাপন কে লা হেলো জেনারেল সেক্রেটারি লাগে কং চুনবাংলো জয়েন্ট সেক্রেটারি লাগে চিলাং রাপ চুনবাংলো আসিস্ট্যান্ট সেক্রেটারি লাবাং কে রাপ চুনবাংলো আলাং তুম কাছিপাদুক দে পেন সি সং আজা কং পাং ঠেক পন উন সেক্রেটারি আতুম কে ক্লেম পন নাং জি আর পুথি হেক পেন লাপুসন ইতুম চিথান পন থুলো না ইসি আবাং কে লা হেলো সং আলং মেফু আতুম পেন আদাক লো মতে লেটার্স কিভান মতে কিভাং ইনকামিং দোয়ান কং চুনবাং আতুম পেন লাং সি মে ফু আতুম আরিদেং পালে পন মতে পাচিনি পন সি কে ক্লেম কাপাচুন নাং জি আকিনাং সট দোয়ান চিথান রাপেট সি ক্লেম পাচুন পো জং সি মে ফু পেন আদাক কং চুনবাং আতুম চেমেসেন লেপুটে আলাং তুম আবের কে ক্লেম দোয়ান আতুম আসাইতা কে ক্লেম নাং জি আর পোয়েং পেজয় কে পেন ক্লেম উন বনতাম কং চুনবাং লাপেন মে ফু আতুম আংবং লাম কাছি পাচিনি কাছিং কি কাবে লাপুটে সং আংবং কাছি তন্তে আসন থেতান কাতোরা দুকক টিটি লাপেন সং আজা কং কে পাতে কুক জি কে বব জি আংরিং থেতান সং আছি থে কাপাডিং জি আফান লা বাংহিনি মাইফু কালিতে চুনবাং আতুম কাছি তন কাছি থান কিনাং সট থেপিক লাসি চুনবাং আতুম মে ফু পেন কাই কে তা কাছি মেসেন নাং জি কিনাং সট লাপেন সন নি কং চুনবাং আতুম কি ক্লেম পন ভেক নাং জি কাম লাহকে কাপ্রেক ক্লেম রাপেট মেম্বার আতুম পেন আদা কালাম সং তিন আকাচিরাপ আ স্ট্রাকচার চিংবার পেট কালি আপত সি চুনবাং হেলো আর পু পুপু আতুম আদাক আমেডিয়েটর কাছি পামি আসাই কি ক্লেম পন নাং জি আর পুকে দো আতুম কে কং চুনবাং জং সি কি ক্লেম পন নাং জি আতেং কি পাংক্রে দো কক লেপুটে সং আংবং কাছি দিন কি দো কক জি আংরিং থেপিক লাপেন ক্লেম রাপেট দোয়ান আতুম আফান নিং কাপা ওই তা প্লাং ঠেক লাসি কং চুনবাং আতুম ক্লেম রাপেট মেম্বার আতুম পেন কাইকি তা চেমেসেন নাং জি লাপেন আকিনাং সট লাপেন পুথত কং চুনবাং আতুম আর পু মাতে ক্লেম পন নাং জি আর রন লাপু হেলো কাপ্রেক ক্লেম রাপেট আতুম পেন আদা লাকে মিথাং আসং আর লো আতুম লাপু কালি কাপ্রেক আসং লাপেন কাপ্রেক কমিটি আতুম পেন আদাক আলাম কং চুনবাং আতুম হেলো মিথাং আসং আর লো আলাম কাচিনি নাই আবাং আতুম লাসি কাপ্রেক আতুম আলং লাম কাপাকলাং মতে কাপালে নং জি কাপালে নং নে চেরেপিক পেনসি মাথা পামে পেনসি ক্লেম নং জি সং আজাকং কংচুন বাং আতুম আরে দেংসি থেতান আর পুডো লাসি কাপ্রেক আতুম পেন কাপালে লাম কাপালে লাপেন লাম কিদিপ দোয়ানে তামে চেরে পেনসি ক্লেমসি টক পাং ঠেক পেন লাপেন কে ক্লেম পাচুন পন নং ভেক নং জি লাপেন কংচুন বাং তুম আর পু মতে আরো নাটেং ক্লেম ঠেক জি আফান কে দিহিন ক্লেম বাং আতুম পেন কাচরা চুন বাং আতুম কে সং আলং দিহিন ফাইন্যান্সিয়াল আনাত কেলাং চারি আবাং কালি পুকে আনু তিন তামে তুম চিনিল বন তামে সং ক্লেম লো দাম লো পুলো তাংতে দিহিন আকিনাং সট বিনা আপত সি লাতুম দিহিন কিরিম বাং আতুম পেন কিবি কিরিম থেকজি থির ক্লং পেন ইং থির জির পেন কিবি কিরিম থেকজি ফান কে কাইকে তামে কংচুন বাং আতুম কিলাং দুন আকিনাং সট থেপিক লাপেন চিংবাই চিংসাই আনাত কং চুনবাং তুম আর পু আকো চিথান থু লো না চুনবাং আতুম কে কাচিং বাই চিংসাই লং কে টক কে পাং থেক আতুম লাপেন লাসন আহুত কে রেকর্ডিং সেক্রেটারি মতে টক বাং চুনবাং পু আমেন পেন সি আসাই পাচুন পো লাসন থাক থাক সি মে ফু আতুম আন মাই আলং কে মাই ফু পুসি পু পো চিংবাই চিংসাই আহুত আর পু আরন লাপু হেলো কং চুনবাং পেন কে দাম তাং কাচিং বাই আহুত আলাম রাই মান কে দো মেম্বার আতুম আংনো পোরহি পেন সি কে ক্লেম পন আসাই দো আন পেকলাং নং জি লাপেন পুথত মাই কে দো আহুত কং চুনবাং নিং কেহাং আলাম কাছে পাকলাং লেমদেট নং জি আবাং কালি মে ফু মাতে স্পিকার পেন নিং কেহাং আলাম থে কাপাকলাং জি আপর কি পিপন জং সি দো লোটে পেকলাং দুন চট
sikimi lapen kachingwai ji athepi agenda puthak than ka paklar ji

0: চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইদু পুতেমাতি হ
1: এ লাদাকলে আবিদেত সেলাংমা আ জাত্তা দলো
0: কুপি পিল কাপাচে থাংমে আসন মুংকে
1: কাপাচে থাংমে আসন আনতে দোপিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দোজিয়ার নি আলাম পাংরি পাংদন আদামাসারার নি মাহাঙ্গে থেক বেরটা কিথি কে জাঙা বেরটা কে জ্বর কে নাম আলাম কুলার কি মিকাং পু বেরটা হেম কি মিকিলুট আর নি চজুন চমাঙ্কান রং কেয়ার আরঙাজে বিহু ক্রিসমাস নিংকান কি মিয়া হিরজুমিক কাচিপিয়া বেরটা লাপেনান পারাতা আসন আসন দোপিগ্ল্যাং
0: এনতে কোসন লোপা

0: চিনি প কদাক লোক হমরি দাম নংজি কে
1: লাদাক লো আকাশবাণী দীপুয়া লং লো মেনা জং সে দাম দে পুলোতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলং লে চিংকি জেথান বাপ্রাং দা চকজি
0: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডো নং সিলাং
1: ওয়াংিক নই লাদাক আকাশবাণী দীপুয়া লং
2: রেডিও কার্যরা দাত আদু প্রদীপ রংফার কেজা হংহাব লবংসু লামকান ইংকুংসি আং দেপেন আর্যুক সেনা লবংসু আলামকান লং চুপারজানাতুম রোমেন ইংটি ফান্ডার তেরন দুহম ইংলেংপি সেংকান কিমি ইংটিপি আনন্দ ইংটি হুনমন রংহাংপি কেনচেং তারু লাপেন কে স্যামসং ইংটি তার যুগ সে নাংলা বাসলাম কান

0: ନହେଲା ସୋ ସ୍କୁଲ ବିଲ୍ କେ ଲଙ୍ଗି ଦେଲା ପିନି ହେ ହୁଇ ଲଙ୍ଗି ବୋହ
1: ତାଙ୍କା ଲଙ୍ଗ୍ ଲେ ପୁତେ ହା ବେଙ୍ଗ୍ ଲେ ଥାପ୍ ଦାମ୍ ଏନ
0: ବେଙ୍ଗ ବି କାଁ ଏ ପ୍ରତ୍ୟେକ ଫୁଲ ନିବଙ୍ଗ ତୁମ ତା ତାଙ୍କା ନାଇଁ ପୁକେ ଆକି ବିସି ଏ ଫାନ୍ କେ ତାଙ୍କା କେ ଏ ରେସି ତା ପିରି ଥାମ୍ବା ଲୋ ଟଙ୍କା ଛାଡ଼ି ଦୁନ୍ମା କୋପିମା ନାଦ ନାଦ ନେ ଦାମ୍ ପ ଆଜୋ ହେମ ନା କେରା ଅପର କେ ଆ କେଁ କାମ ତା ଥିର ଥି ଥିଲ
2: ସାଜୋ ଇକ୍ ଇପୋକେ ଗ୍ୟାଷ୍ଟ୍ରିକ୍ ଦୋ ସାଜୁ ନାଙ୍ଗ ନିଲୁବୁ
1: ନାଙ୍ଗଲି ପେ ଗାଚି ଦୁନ୍ ଲୋ ସାମ୍ପ୍ରି ନାଙ୍ଗଲି ତା
0: ଲା ତୁମ କେ ଚିଶିକ ଲୋ ମା
2: ଲାଙ୍ଗା ଚିଙ୍ଗ ଦୁଲେ
1: ସାମ୍ପ୍ରି ଲାସ ଆଉ ସମର ବାହିନୀ ଫାନ୍ ପ୍ରଥମ ଦୁନ୍ ଲୋ ନାଙ୍ଗବୋ ଲଙ୍ଗସିଂ ତା ସାଇ ହେମ କେ ଚେ ଦାମ ଯିବ
0: ନି ତା ଚକ ଯିବ ପୁ
2: ନି ଇକ ଆମ ଲଙ୍ଗ ଲେ ପ୍ରଥମ ଦୁନ୍ ତା ଚକବୁ
1: ଲାହାୟା ସାହାବ ଆତୁମକେ ନନାନ୍ତା ଥୁର୍ଥିଲା ପର ହେ
0: ଆମ ଲଙ୍ଗେ ସାରଲା ଆଫାନ ଛାଡ଼ି ନାଙ୍ଗବମ କେ ଆର ଯୋଉଟା ପେନା ଆନା ମେଘ ଜାଙ୍ଗ ଦେଆର କି ମାଟି ଆ ମେଘ ପାଜାଙ୍ଗ ନା
2: ନେଲି ଥନ୍ଦୁନ୍ ପଏନ୍ତେ
1: ନେଲେ ଥନ୍ଦୁନ୍ ଜିତା ନନ୍କେ ନେ ମେ କାଛେ ଚାର ଚେ ପେନା ଯୋ ପେନା ଆନ କାଶିକ ସାର ଦକକ ଦିତି ତି
0: ଚକଲୋ ତିପୁଲ ହେ କି ନା ନା ମଥା ଦୁନା ନେଲୁ ନେ ତୁମ ବିହେଗା କୋ କୋ ଆନ ଲୋ ମା କାଛେ ପାଦୁକ ନାଙ୍ଗ ଜି ପାଦୁକ ତାଙ୍ଗ ଦେଲୁ କେ
1: ଲାକେ ମା ଜକ ଆସାର ବୁରା ତା କ୍ଲେମ ନାଙ୍ଗ ପୋ ତିପୋ ଆସୋ ମା ରାଫାନ୍ସି ଜକ ତା କାଛି ପା ଦୁଃଖ ପିକେ ମାତି ପୋ ମା ଗାଲି ମା
0: ନା କେ ନେ ତୁମ ଫାନ ନା ମାଥା ଲ ପୁଆନ ଛଟ ଗାଲି ମାତି ପୋ ଲଙ୍ଗରି ଲଙ୍ଗ ପାତା ନାଙ୍ଗ ପୁଠାକ ସେ ଆର ପୁ ଲାପେନ ରଙ୍ଗ ରୂପ ତା କାଛେ ଲାଙ୍ଗ ନାଙ୍ଗ ହା ବରେଙ୍ଗ ତା କାଛେ ଲାଙ୍ଗ ନାଙ୍ଗ ଦୁଃଖ ପିକେ
1: ନେ ଆନବେତ କାଲି ଲୋ ପୋ ନାଙ୍ଗ ତା ନାଙ୍ଗ ପେ ଥି ଲଟ ପେନ୍ କେ ଲୋକ ଚାରଲି ତା ପା ବେଙ୍ଗ ହଇ ଲୋ ମେଥ୍ରିକ ଆହୁ ତା ନାଙ୍ଗ କେ ଫାର୍ଷ୍ଟ ଡିଭିଜନ ଲାନ୍ ତା କାଲି ଲା ଲେତାର ଟା ଲଙ୍ଗ ସେଟ ସୀତା ମେ ନାଙ୍ଗ କଲେଜ ଦୁନ୍ ଲଙ୍ଗ ଲେ ଦେଲୁ ନାଙ୍ଗ ବଙ୍ଗ ତୁ ଫାନ୍ କାଚେ ମା ଥା ଜୟ ନି ଲୋପୋ
0: କାଲାଙ୍ଗ ଲୋପୁ ବନ୍ତା ନନ୍ କେ ଇତୁମ ହେମ ତା ବାଙ୍ଗ ହେମ ତେଙ୍ଗ ଲୋ ଲାପେନ୍ ନେ ବଙ୍ଗ ତୁମ ତା ବାଙ୍ଗ ବାଙ୍ଗ ତୁମ ଆନସୋ ସେଲ ସାମ୍ପ୍ରି ତା ମେଟ୍ରିକ ଉନ୍ ଲୋ ଆମ ଲଙ୍ଗ ତା ନନ୍ ବିଏ ଫାଇନାଲ କି ପିପ ମୁଠେ ନନ୍ ଲା ଥେଙ୍ଗ ତମନ୍ ହେଲୋ ଚହଁ ତଙ୍ଗ ବାତାଇ ହିନି କେ ଥମ୍ ମେଟ୍ରିକ କି ପିତା କି ଉନ୍ ଏଦେ ଲୋ ନେଇଯ
1: ଲା ଥେଙ୍ଗ ତମ୍ ଥୁ ଲକ୍ କେ ଆକାଏ ତା ଉନ୍ ଏଲୋ ପୋ କେ ପାସି କାଲି ମର୍ନିସି କେ ইতুম আহেম নাঙে পা বীর জিয়া বাংলোলা
0: চিনি নে দেলো পো থান পান বাওয়া মেলো যো
1: নাং তা চেপা নিং দিং পিকলো পো কোয়ান নাং তা কা চেপা নিং দিং দে পো
0: আপো নলে রগলতে কো না লগে কাট পো তো পো লহাই লাম কে চে থান মারে নাং নেলো নেতা সাহেম কে দাম নাং জিয়া পলো যো
1: দাদা লহাই ও সমার কে কপি চং হয় লাং নে মালিন ও মালিন
3: কপি লফু
1: জোলা নাং বং মালিন ফান থাং তা থেক থে মাপু
3: এলান তেনি ফানসেন কি পুলোলা
1: ও নাতো স্কুল কে পঞ্জিয়া ফ্লাস আলং লাং চো থাইলো মা
4: ফুনি কে লাং আং সামসি কে পন
3: নেতালো
1: লাং কে সোলে পন হানাং নি আলং জহাং দাম নন নাং পা থাই দুলো না কালি তে নাং তো মেলেরিয়া আলং লকপু
4: গুড মর্নিং টু ইউ টু 3 4
5: ও কুপিলো লাগে
3: নে তোমা ফান গে কি থুন পানি আর লং লেকে
1: বাং নাং নু কে জো পাং থাং কিতাব কাপড় হে কে আদা প্রাং কে লাস থেরো জনি চে কর লিপো পুসি আ মেক জাং জইল
4: ও লাসি নন কি থুর লদি নে সানাং এন পি দাম পদেব নু নি নি আনু ওয়েট কো আন লগে ক্লেম দেত পো
1: সোয়ালো তুমকে বিহেক পেন্তা আদেং জুচিনি দেত পুয়ান্তে পুহেন লৈ যাব
3: নিয়মত ঠেক হে ফু
5: নাং তা ঠেক পতি ক
4: অনুসা
3: অনু নি ফুগি পু লাঙ্গাং সামজুন লতে মেলেরিয়া লং লগি পতে
1: ও লানাং নু ঠেক লকে না পাথান ল নাং
5: লাঙ্গাং সাম কি জন পড়লে মেলেরিয়া কে লং কে কালি বন্তা এ যারা চিত্তিম মতে চিত্তিম তা আপি আলো দো মাদি ক আমেন কে এনোফেলিস লাতুমলে এ চেকলতি ইভি আকে এরা লং দুন পো ইভি ফালাং নো পো আন কে মেলেরিয়া লং লক পো চিনি ল
4: ইতো মা হেম তালা পুসন চি টিম দো মা
5: দুলো লাগে দং আলং হাবিত হারাম বুন পিনে নে আলং সি কে দোলো লাহেন ল বুন পিনে নে হেম আদুম ওয়ার লং লি লাসিনাং তুম তা ওয়ারি দেই
3: নেকে ওয়ার উই কে জ মালিন সি কে ওয়ার ওয়ার কে
4: মিতা ওয়ার বি হেদি নো
1: কারজুলে আর জুদুন পামে নয় হ্যাঁ নাং তুম
5: ও নে নাং থান পদে মেলে

0: Piake so long lo te munira tum aphu so po kichung hu hu hu hu po chin lo
1: la pulo an ke
0: la so ke so ke di chelang dun dab di pulo te bat bom po ing tin ing por ta heno bom po e bang e vi ta heno bom po choklen thek the chodam thek the e bang ta iklun po chini lo ma
1: antin no malaria palong le de che phan ku pi lai li klem nang po
2: lan te chitti ma phanar plungang po lapu ho
0: hai konang ta
3: lan te ajo eme ke jang ahut itum chitti ma lan chi hing nang po lapen didi tia dowai ap nang po hem kom hem rai pang the nang po lapen lang bung lang plet anta itum or lap nang po chini lo po
2: o kalang ma akoi bang bithe ta dowai chi hime hala tv advertise along ason he
1: এনেতা চিনি লাকে চিহিলতে নেমপ্রু প্লুং পকর জাঙা তোমা ফিদুন তয় তিতি হে
0: নাং তুম চিনি লো মানকে
1: চিনি লাব লনকে
3: আনতে নাং তুমি সরালাম চিনি লো মা
4: কপি লো ফু
3: নাং তুম কাচিং হন নাই আপেইতা মেলেরিয়া কে সো পেন্সি কি থিলো
1: নাং তুম চিতি মা লান পিপে দেন মা
2: নাং তুম চিতি মা ফান আর প্লুং প্লে দেন মা
0: আর প্লুং টং থেক থিয়া গোসি থিল লট লতি ক
1: আনতে নি ফু কে চং হইসা কিং তে কক জক ল
2: ওই তি ফু নাং কাচিং কই মা
3: এ লানতে যে থানতে তমসো ই থাং পু হাকো নাং ফি নাং ফু তুম কাচিনি নিয়া পলু লাপেনা দোয়াইতা হালা সহুকে আবেদেরা পল
0: লানতে একদি পোলিও ইমিউনাইজেশন প্রোগ্রাম পুপু হে নাং তোমার জুলং লব
1: এ লালে হুসুমারা তোমা ফান হসপিটাল লং দোয়াই কে পাচুচু হে
2: এ লানতে হো ডাক তাং হো
0: হাক হুটকে লাসো দাওয়াই আবি দেলু লাতে ইসিয়া কিসু অপিলু লাকে আমহ্যাং থেক দেব পেন জিরো টু ফাইভ ইয়ার্স মতে নিঙ্কান ফ আর্টা আও সোমারা তোমা ফানসি বাংসো অপি আবাং বেনা বাঙালং দকক তিতি তাং
3: লাসি নিঙ্কান ফ আর্টা তুম আনসি বাংসো দোয়াই চলং চলু
1: নাংকে চুদুন লং রে দেয়াসি লাসো অপি নাং বাঙালং দকক লো দিফু
3: কালাং লু লাসি নেকে হংহাব দেড় লু
0: লালু পুলিও কে সোলং লকতে মাত নেকে আকেং তে কক পো মাত নেকে আরি কালি তে আমেক সে তামে হেনো পো লাসি নাং ফু তা কেং তে কক জক লিক
1: ও ফু নিতুম নাং ফানাং চার ব্যাগ রে রে নিতুম আ ফান্তা নাং উন পো বন্দি
3: ও নাং উন পো তে লাকে
0: মাথা নাং নেলো তিনি নন কে লাগে মাত জক ফান্তা উন এলো
3: চেনাম তা কেং কক ফান ইংলিশ পেন কপুল
1: হ্যান্ডিকেপ লেম্পু
2: হিন্দি পেন পাহেস পুলো
0: লাপেন কার্বি পেন কে হংহাপ পুলো দি
3: বন্তা নেকে হংহাপ পুসিতা মে কাপড় হি গাছে পা দুক পেনা জকসি ও রেং চকলেম দুন থেকলু ন নাং তুম কেদো বমা হেমতা নেসি কি কিমলু নাং পো আফানতা পাপর হেলু নেকে নাং তুম কাহং হাব হে তুম আনতা সোসেলো গমালি
1: কালাং লো ফু নিতুম চলো নিতুম নিরি মেসে নেকিং মেসে না তুমকে নাঙান বাগতাকে ঠিক থেতে আজি মাপি মাফু
2: নেকে নাং সে সেচেত পড়হে জিফু লাপেন ভারি ভারিয়া বিল্ডিং দা কিমি গাড়ি তা নাম পো পপু ফান লাপেন নিনু তুম ফান আনা থাপন পো
0: আহে কসান কুড়ংতা লা আনা কি জয় কালিও সু নাং লাই গে ক্লেম জি প্লোতে কাপড় হি চপা দুক পিক নাং জি চিনি ল কাপড় হি আপর নাং তু নানি পেঞ্চে ভং চট কে চক চে কারেস দু নাং জি চিনি ল সানকুর
2: অ
3: লা পেনি সোনালাম নাং তুম নাং রি মেসেন নাং কেং মেসেন সিতা মে নিসন আন নাং উন্দুন দে জংসি নাং নিং হং হাম দেট পুলোতে
5: লানাং তুম বাহিনী মালিন পেন সাংকুর আদা প্রাং দা প্রাং পিসি নাং কাহরি সায় থেকে দো
0: কাহরি কালি তিক নিতুম কে মেলেরিয়া পেন পোলিও আকে সো আলাম সে কাছে থান জো
5: চে থান জয় জয় আং বেলো
3: এ হেম বুতাং দে লেক আহুত পেন কে ইং নেক্স সয় তা দোপো আহুত পেন কে চিরু জো তা দোপো
5: এনতে পিসি নেফানি মেকে জাং না পদিস্তাবারে নাং পোলা
0: এ ক নাং মুতে লাসো সো মারা তুম নাং মাথা থেক মুজো
5: নাং তুমকে কাহে কে তা নিফানকে কাহেং নোলো বাঙা ফানসি আকে মে পুদামজি গে
3: বাং হা কমারা বাংল লামালিন পেন সানকুরা ফান্তং নাং বাং

0: lama sap sap e bong atumang nu nang la hai landing ji ji det nang ji por lo bong athema latum ki non se ang tuk lang hen up lang tuk apor hut jordan ak pulote kupulo mua che ke do po hem ri kupi be no ka chuk kim po latuma phanta itum si ke lang po nang po a chek le ke pa ke ke de ji phanta me itum lo ke pan ka pang thai du nang ji আদুং আরাই আরিকাং তা পাহু ভেদের নাংপু নাং চিনি নাং জিমাতি ক
1: কুপিল নে আং তন মান থাইলা
2: কো আন ল নাং কে ওয়ান উঞ্জি পিনিং আং তুকলে নাং ওয়ান এসিতা মর্নিং তা বাং থুই লাং উঞ্জি মানা ওয়ান থাই উঞ্জি মা
1: পো নাং তুমচে ভংসা নাং নেলো দোক্লিম নন নে সিগি চক ছেলো দোক্লিম নন পাই ও পাই কপি সি নাং দাগা হেম নে কে ওয়ান দেলো মা নাংলে নিজিন সো সেরা নিবান বিদ্যা দাসন্তে পিনি নে লাহে আর জুজক ফ্লজি অপলো হা না নে নানালে নেবা দাম ফির আসন্তে থাংচি পুঠেক থে আকো বাং সো পির থে পেনছে ও কাংলং জি অপলো পাই ও পাই
2: লং সিং লাপসনালাম নি গে রিপো নাং পে আখার জং আনিং অই লাগ জি কালাং আহকতেমা নাংকে নে অক নিবি মাতে নাং পায় অক আবি পেনলে কেমান কালি বন্তা লাসো আহেম আফান নাং নাং পি নাং পো আফান নাং মুমার আফান নাং কাছেমা থা পেনা জক মেট্রিক এক্সাম আলং ফার্স্ট ডিভিশন কে থম আ সাবজেক্ট লেটার লং সেট আনতা কলেজ দু লং লাইদেলু নাং পাই থিলত পেন লাসো আিরু কেরেং সাপি থেংটমা ও সো আকো কাতং নাক কাচিরু নেরলো সিনি সিনি জো পাংথাং পাংথাং লাপু নেলে কাহং হাপ লাপেনাম পার্টা ওরেং আবার সাইতা চেদাম নাং ককলু পো নাং বং আতুমা ফান কালানা আনসি নাংকে লাপুয়ান বেলু
0: লাহাই আলাম কে মা সাপ্তা আনিং আবেকে নন থে তানা পরজি বাংলাম কার্জু নি ইগে ফানলা সোনালাম কি পুথেকলু
1: নাং তুমা ফান কে ইক নাং মই রূপ রো রুইপি কে লাগে লাংথা মালিনা পাই জো পিনিয়া নি নাংথা নেপাইতা নেফান নে ওতে কাংবু নাংলাং দুনথা নাংলং আফান মালিন পেনশন কুর্তা পিনি আনকে চিচি নিল আলাং তুম আপাই তাবে আফি তাবে আপনু তাবে এই আফু তাবে মায়ক তাবে নে কুসন মালিন সানকুর
2: পো লং সিং পুরি নাংলা সোনালাম পুরি পো
0: পো চিরুরি নন ওপো চিরুরি ইগলং এপো কে হাই প্রেসার ডো তিক আন্তকালিলাং হার্ট ট্রবল দা দো ইতুম টেনশন পিনাং নেলো প্লিজ কামানি
1: পো সো সরি পো দা আমলো এপো ফান পাবে বেদামলো না
3: পিনি কে চেং সি হং হাপু আংকুং কে লাপোয়ান সি কাংটন ইকলু
4: লাপোন পড়া লেটুম হং হাপ পু লবং সো লামকান ইংকুং সি না তো মার্জুল এক টাংলো লাপনা পড়াল রম জায় মেকার জলম্বম লাকে আকাশবাণী দীপু পেন আদন ছুয়ার যুগ সিনাং বাড়ি রম্ফার পি গেলুন কেমে কাহেনতা পুবাং সলম

0: रेडियो कार्जो रा रातम अदुन्थु आर्जुक सेना डॉक्टर सुनीता तेरंग पी यथान निंगर लो लम थे
1: निलिमेन के डॉक्टर सुनीता तेरंग पी लपने स्पेशलाइजेशन के न्यूरोलॉजी लपन साइकोसोमेटिक डिसऑर्डर पर असि पिनी जेथानम जी अलम लके आर्थराइटिस के सोनन न्यूरोला पैरालिसिस के सोनन हेदे ल पेशेंट अतम डॉक्टर लंग वांग विद दैट पेन दे रोंग अलोंग ला गिवुंग अतम दे के मालिस अतम दो मसाज पर दे अतम लंग से दम जी तीते अस पोसे पिनी নিলি নাংলে তোমার লং আথেং নল কচু নাংরি জিকে নাংলে তুম লং জং সি লাসওয়া কে সো দলো পুলোতে সেকে লাঙা লং সেকে লাঙা হেম আতুম লং সি ওয়াংতে মেসেন আনসি আলা মাসাজ লং কিচি বুং লং দাম দিন দেতে মেসেন হালা কাছি বুং লাপেন মাসাজ লং দাম লোতে হেদি আ হেং নো থুং অং লাসো নিতুম আং থেক থেক লং বিগান নিতুম লং ওয়াং পেন হেদি সো সে দ্যাট নাং জি আতুম তা সো দে লাসন তুম তু আসাব উ কে সো পেন মেডিসিন হাই পেন এক্সারসাইজ হাই পেন মে দ্যাট জি আ কে সো স্টামে হালা ডাক দাম পেন হেং নো পিন থুরুন এ পিন আ কে সো লাসন সি নিতুম থেক লং লং লাপেন লাসন বুলুতে নিতুম দা থাং তা ক্লেমনি দা পো আসো পসি জং সি লাসন দো বুলুতে চুনিং রিল নিতুম লং ডক্টর লং লে ওয়াংিক না কার্ডম
0: লাপনা পর নিঙ্গার লো লাম থে আং দেং লং পেন ডক্টর সুনিতা তে রং পি গে থান নিঙ্গার লো লাম থে না তুম আর জু লং ইক টাং লো আদুন থর জুক সিনাং সোয়ার লো আ সিয়াং টং পুলা বং সোয়াং দেং লং পেন জিহু জিপুত পিনি রাবং সোয়াং দেং লং চিহু চিপু জিলাকে হুদ বাং পি হুন মিলি ক্রোপি লাপেন কে রূপদি হুন তেরন পি আংবং কাচি হু জিয়ালাম থে পি রাজ্যে কাপা মাত মাতে কাপা মে বুথাক তং তে আর যুগসে নাং লাবং সো চিহু চিপু দি জামে
2: আপ্রাংসি রিডিও কার্জু কেডো আনারা ফানসিতামি নিলিহীন প্যান কার্ডম পাজি রেগলো পিনি চিহু চিপু রাজাই মেঘালং নিলিতুম কাছু ফাপন লাখে ইনুট কাপাং এ মাতে কাপামার আনাথু আনং কাছে থাংক্লং আবাং ফি সাং পি রূপদিহুন তেরন পিয়া ফাঁসি চোফা ফোনিগলো আলাং লিকে কুমার লোমা পোলোটাংতে আলাং লিকে রোজ গোল্ড বিউটি সেলন আহেম ফি ইগলো লাসি পিনি আলাং লিফান কাপাং এ মাতে কাপামার আলামা পুথাক ঝিঙ্কি চেথান জিয়া ফাঁসি পর ইপনল লাসি আলাং লিপেন কাপাং এ কাপামাত আলাম চিঙ্কি চিথান থেয়াপ্রাং আলাং লিফান আকাশবাণী রিফুয়া হিন প্যান সুরি সুরিয়া কার্ডম পাজি রিগলো কার্ডম কার্ডম
3: কার্ডম
2: তাংতে নাংলি ফান আপ্রাং সি নাং কার্জু জিয়ালাম থেকেল পুহেনল নাংলি কে ক্লেম কে দাম আফুথাক চিথানিক জিমা
3: নীলিমেন কে রূপদেহন তেরন পিপু চিতামে নেফান মনিতুম কে রোজ পুসি বিসি নাং যে থাং এগে নেলি মানে ডাক কিচারলি বাংকে ডনবস্কো স্কুল পেন শিখে চারলি লাপেন কলেজ কে ডিফু গভর্নমেন্ট কলেজ পেন শিখে চারলি ল এনকে বিএড টা এন্ডন নে ডিফু বিএড কলেজ পেন সে বিএড টা যে পাতাং ল লাতাং দেট পেন আমার নে বাং চাকরি পুলং লে কো চাকরি পুচলং থেক থে অহ মাসি পার্লার আহে নাসি নে গুহাটি লংসি নে পার্লার কোর্স এন্ডন ল সয়মা ফান সয়মা টাং দেট পেন কে এনকে নিলি মানে বিয়া দেট ল হ্যাঁ জি বিয়া ফেট ল পেন কে এনকে ও সোমার দোল জাত হলো সোমার চাপাথি হলো জাত পেন এনকে আগ্যাপ তো ককল মানে নিকান ক্যাপ নিল আনা ডাক তো ককল নি চার্লি দেট পেন এনকে চার্লি দেট পেন কে চকলাম দেখতে দেট লো হ্যাঁ পার্লার বাংলা সো ফিট ও সোমার থে আনসি নে বাঙাকো পার্লার আকাম বাং নে দোকান চিং

0: tum hair mask podoji hair mask si aku tum with tu po with si ladak itum 5 10 minutes pak pu padokok po achu padokok bikok palga massage korelu pu bikok po la sophit si aku tum apuing ti tang at lo pote tum inke blow dry kori po achu setting kori pa me po inka chubang me sen po la bangke hair spa lo hair mask so bangke jong si hem jong si a part of that hair spa kuri porwe ekdom nichu ekdom silky ke da lo smooth me da lo parlor dam porwe pute hair max bang chenam lok rachi bi kok tame jelake alomso quick trick lo labang ke alomso a por phan tame nangchu silky po shine po hair max senamoy shampoo kuri noy inke shampoo kuri tang ate phuching thi noy phuching thi tang ate inke hair max logai noy hair max logai ra lapu 5 3 minutes bak lapu asap so po massage noy massage tang date aku nang phuching thi chana langang sampen lang sampen jing thi alote conditioner long long conditioner bang lapu chivi du noy mid length pen adha achu pen pura scalp an phonang ne conditioner ke chuching ju adhi gale de conditioner ke phu an ben ching thilo phulo de mid length pen si achu adha pen si conditioner use nang pom conditioner use no nang phu ching thi ar noi hodai ta ichu akam lo pote hodai ta langang sam se nei langa so bang and that's ga me kang sama por noi ke phang ok por noi hodai ta langang sam and si me ji phu phan mangge la sala ching thi pon at lo polo teng ke la le ke chapa kreng phun noi gorom du han bang ke kreng da oji pot la pu blow dry kru da ta me sta me kang sang han bang ke kreng dar chat pot a sabso dryer mari pru noi ke la sabso semi dry kru lo pute serum bang logai nai hair serum bang kalte chu bang dry thu re ji serum logai noi serum logai phelenge full dry kru noi ke la ke nang chu la an silky po smooth po je parlor ke da mat teng lo nang chu mi ji
1: চো রূপ পিগল নং লিটলাম থান পাজর মি পথে কাপর রিজোকার জোরা তুমি তামি আলি নং লংদুন পোবসে নিং থেল তাংতে নাংলি পান পুথনাকার রুজিয়ালাম থেকেলা পুহেন ল নাংলি লা নন কিথান আন কেপাং এ রাবু আ হরমু হাই নাংলি কো নাট পেন্সি কে ওয়ান ওয়ান ল
0: নীলি সব ইসিয়া আদুকান দো গুহাটি পু ফেন্সি লা হক মার্কেট পো কপি মা নাং নাই পার্লার আসন আম আনকে হদাক মানে লং লাভলো দিফু পেন গো আন মা পার্লার কে দতমান্তা হল দাক পেনসি হরমুস তা মে কে ওয়ান আংসেলো সব হোলসেল আর রেট পেন আংসেলো নামে থাং চে দাম দেতে চক এফং চে দাম মই হদাক বাং নাং ফোন নম্বর এনন পো নাং প্যান কার্ড না এনদুন পো বাং নম্বর এনন লাভ পো এফং দাম লো পোলতে নাং কে চে দাম দেতে চকলো দাক নাং দিফু পেন হেম তত লুন পোসামে কল করি নয় নাং কপি আসন আমুং মা নাং নাং জি লালে ইক ডেট পোসামে নাং নাং মেসেজ সুতামে নাং পু সব তক লাভ নয় বাং লো নয় বাং একদম আর নি সি পাং আনতামে বাং এ জো পেন তামে নেক্সট ডে পিনিল অর্ডার লতে নাং নেক্সট ডে কে নাং নাং কে লে ল নাং দিফু নাং কে লে ল বাং ডাক দিফু ট্রান্সপোর্ট লং বাং নাং নাং লে লো পোলতে বাং নাং ফোন নাং করি প এঙ্কে আমি থাং চেন দাম লতে চকলো এঙ্কে আং আসন আধাক আধাক হরমু দো কে লং লিয়া সন দো ও মানেল এক্সটেনশন হরমু কে কেলং আবে গুহাটি কে নে দিল্লি পেন্সি অর্ডার অর্ডার দিতি লবাংকে দিল্লি লং অর্ডার অর্ডার টিকে তুম গুহাটি লং এসে গ্রুপ দো এসে গ্রুপ লং সি দা পিপিমা কে নাং জিয়া সন আমুং আন্তা নিতুম দা আংটন পেন লং বের ওয়ে পট জিক্লো যন্ত্রক পেন কে নাং ইয়া সন আমুং আন পুস্তা মে নিতুম অর্ডার দুন প এফং ওয়েট অর্ডার লাভ দিতল নীল কালার পান্তামে আসন মুং দো ও নীল এক্সটেনশন লং হরমু তা কে লং কম ও পট লা দেলহি লং সি লাইনু দা সার দো লাখো আনমা নীল এক্সটেনশন কে ক্লেম দোং আনকে লাসো সার পানসে অর্ডার পো বাং দেলহি পেন নাং ওয়ান পিপি লং
1: তাংতে লা নীল এক্সটেনশন পো বাং কে কোসন সি কে ক্লেম পো লাসো পুথাক থানজি মা নীল এক্সটেনশন কে ক্লেম
0: জানি পঞ্জি নীল এক্সটেনশন তা আজাদ আজাদ দো নীল এক্সটেনশন দা জেল পলিশ ফুলে কাপড়ে নেল এক্সটেনশন তা পলিজেল পুলে কাপ্রেক লা পেন লা নেল এক্সটেনশন বাং এ টিপস পেন ল টিপস প্লাস্টিক আর টিপস পেনসি থন থন ল পলিজেল বাংকে এসি জেল দো লা জেল সি লগাই সি লা পেনসি আচিমি বনাই পোহে লা হাই ল ইনকে আদরটা লাতুম কাপড়ে কাপড়ে জেল পলিশ পু বাংকে মিথাং আচিমি জং সি দো পুতে লা সচিমি রং সি হিপো লা সচিমি লং হিপো লা হিপো ইনকে আশেপ আনেল আশেপ বাংকে বাং আ ক্লাইন্টস কপিমা নিগে হাং নাং রাউন্ড শেপ সিনাই মা নাং ওয়েল সিনাই মা নাং ইউ সিনাই মা নাং স্কোয়ার সিনাই মা আলাং তোমা নিগে হাং আলিঙা শেপ সি নিতুম বাং ক্লেম পিপ বনাই পিদুন পো জেল পলিশ বাংকে নাং নিকানে সি নিকা হানি নিকানে থমলে নাং পু বিকক স্তামে নাং নাং ক্রেংক্রেলো লাগে এলইডি ল্যাম্প পুলং লং এলইডি ল্যাম্প আর লো জং লাসো

0: ari itum ki hita nail polish arlo chi bi anse la so nail polish bang krengji la so anel polish jong se la led lem arlo jong se itum chi bi be te la so nail polish ke nang kreng si kreng krelo laki asel ha nail polish ta nang ninka heni ninka ne thom ninka phile bi kok sta me nang nail polish jong se dolang puta me la ha nail polish abong ke kreng krelo la bhai phan bang ke ki puji ke lake gel polish bolo ge gel polish ta মানে মে ও জল পুলিশ ফং লাগে চিহি লো পোলোতে নাং চিকলো জন গে নাং দুন লো কাকেলো লাগে জল পুলিশ কে চিকলো জনাং দুন লো আকো রিমুভার পানে কাকেলো লাগে নাং তুম চেপা কাক চেপা প্রায় প্রেলো রিমুভার পানে প্রায় প্রেলো নাং তুম চেপা প্রায় পোতে নাং তুম ফাইলার লং লং ফাইলার বোজার লং লং লং লো ফাইলার পানি নাং তুম চেপা কাক নাং প কালিতে ইসি আবস্তু লং লং মেজিক মেজিক জেল পুলং লং লাসো মেজিক জেল জং সে লং লো পুলোতে লাসো মেজিক জেল হি নাং প লা হি লো পুলোতে আমি থাং চে থার পুলং প জেল জেল পুলিশ থাং চে থার প লাসো কে কি দুনাং প লাসি চে হেক দুনাং প লাসো হরমু বা লাসো মেজিক জেল কে হি তা মানে চে রে নাং পিক খালি ইচি মি মা ইচি মি লং সি পাফো চট নাং প এরেং লং লাগে ফোলো পুতে লাগে ক্রু পিক আলো মানে মে মানে আং চুগে সোনাং চিং দাঁত আসন লো মানে কি ক্রু ক্রু লাসে লাসো কি ক্রু লো পা মেয়ে পোতে কিউটিকেল অয়েল পোয়া হরমু লং লং লাসো কিউটিকেল অয়েল লং সে নাং সে কি ক্রু লো পোতে লা হিদুন লো পোলোতে লা কি ক্রু বাঙ্গে নাং মে দেট পলম সোপেন এঙ্কে এক্সটেনশন পো বাঙ্গে লা বাঙ্গে আচি মি সি ইতুমকে থন থন আচি মি থন পো আমি থাং আলা আমি থাং আচি মি বাং ইতুম ইংটি লাভ পো ইংটি লাভ একদম পাথি পাথি তাই প সাফা পা মে প আক আতি আন্দা ইতুম সাফা পা মে প ফাইলিং করি পা মে প কিউটিকল আন্দা ইতুম ইংটি লাভ পো লাসি এক্সটেনশন বাং ইতুম থন পো এক্সটেনশন থন লো পোলোতে এঙ্কে গেপা দিং গেপা থি বাঙ্কে ক্লায়েন্টস তুম উপর লো লাগে পা দিং ওই ফুতা আনিং হাং লো পাথি হেগি ফুতা আনিং হাং লো লাতুম ক্লায়েন্ট তুম তেং সে নিতুম আর জুবন পোক তুম ক্ল্যাম পন পো গেলা সো থাক সে ইতুম ইংকে বেসকোট পো হিপন পো বেসকোট হিপন পো বেসকোট আথাক হি এতে এঙ্কে তুম বিল্ডার পো দোদো বিল্ডার পো হরমু বাং নিতুম ইতুম হিপন পো লাকে কেপাং টাং ভালো আচিমি লা বিল্ডার হিপন দে ফিটকে আকো এলইডি লং পাক ক্রেং নাং পো লাসো হরমু বাং লাসো বিল্ডার পাক ক্রেং টাং দে ফেলো পুতে ইংকে তুম আকো উলাই পো একো লা ক্রেং খ্রে লাং ক্রেং পামি মেলাং পুতে আকো পাক ক্রেং থু পো পাক ক্রেং টাং দে পেনকে আকো রিমুভার পান ইতুম মুসি ফুরুনে কাতে চিনির চাম দিতিয়া বিল্ডার বাং লা মুসি এট পেন সে আকো ইতুম ফাইলার পেন আকো ইতুম ফাইল পামে পো আশে বনাই পামে পো লাসো থাক সে আঙ্কে তুম নেল কালার পুতামে কপিয়া নেল কালার মা ডাক ক্লায়েন্ট সুম চংওয়াই পো লাসো তেং সে ইতুম হিদুন পো কালার লা হিদুন পো লাসো থাক সে টপ কোট হি পো টপ কোট হি পাকরেং দে পেন আরাই রাই তুম ইংকে কিউটিকেল অয়েল হিদুন পো ইংকে কে কে পাতাং লো ইংকে আর ডিজাইন উপর লো আদরটা প্লেন কালার পোলোতে আদর কম হেক লো ডিজাইন দং সে দো ও কাপ্রেক ডিজাইন দো ও কাপ্রেক কে পাবো নে আথাই আথাই দো ও গুগল পেন সে ডিজাইন কে লাং মাসে কে ওয়ান পোতে আদর মাংকে সদাক লো লাই বাংকে
1: চৌরো পিক লি ফান লাদাখ আকাশবাণী ডিফুয়া লংবং পেন কোসং সে কাপাং এ নাইং মা কাপা মা নাইং মা পোয়ালামা ফুথাক থান পজর মি পন থেকে পট লাসি পিনি কা পর আলাম তা দক পট ইলি তুমি চিং কিচি থান গেল পান লিংটন পন কগলো না লাসি নাংলি ফান সে তামি পুথত আকাশবাণী ডিফুয়া ইন পেন সুরি সুরিয়া কার্ডং পাজর এগলো কার্ডং
0: কার্ডং
2: রেডিও কার্ডুরা রাতুম লাপোলা পর সোয়ার লোয়া সেংতং আং দেংলং পেন রাতুম হুদ বং পি হুন বিলি ক্রুপি লপেনকে রুবদি হুন তেরন পিয়াং বং রাজে কাপা মাত মতে রাজে কাপা মে আপুথাক চিহু চিপুত আর্জলং এক টাংলো লাকে আকাশবাণী দীপু স্টুডিও পর পরফাই ক্রে সি রামিনী থমকে প্লেন টাংলো পোসি মুম্বাই পেন কাপচিতাক বিভেদ ভারতীয় জ্যামেঘ নতুন আর্জলং এক পো

কার্ডম লাগে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু বিরটার যেথা কেথানা বাঙ্গিলি বন্টি তিমপি স্টেট গভর্নমেন্ট কাপড়ে কাপড়ে হামফাং আলং বোরিং গেলং দন বাং ফারুক প্রিয়া থংকেবা সিরকেপ আবং ফুয়া তোমা পি সরকার আহিন পেন বোরিং আলু পিপাজির পন্টাংলো শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্র শ্রী শ্রী দামোদর দেব ইন্টারন্যাশনাল অডিটোরিয়াম আহেম আলং কাপি দোপন বোরিং আলু কিপি কাপাজির পনামে আলং চিপিনি স্যার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সি আলহী সারপুয়ামান পেনচে টং দুন্দ বাংস কাছে টং আলং কোঅপারেটিভ হামফাং আলং অফিস এসিস্ট্যান্ট আংহ ফারুই সিরা ফকেপ এসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার ফারুই সেরেন কয়রা ফ আংহ আফান বোরিং আলু পিপাজির পন্টাংলো লেবার ওয়েলফেয়ার হামফাং আলং ESIC আবার সাই আংকাং আলু বাং গৃহিণী মেডিকেল ইন্সুরেন্স সাই কিয়াফান্তা বোরিং আলু পিপাজির পনলো PHE হামফাং আলং বাং ফারুই সিরা নেটকেপকেব্রা প্রি জুনিয়র ইঞ্জিনিয়ার ওয়াটার রিসোর্সেস হামফাং আলং বাং ফকেব্রা হিনী এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার লাপেন বাংক্রে ট্রক জুনিয়র ইঞ্জিনিয়ার আফান বোরিং আলু পিপাজির পনলো কে জঙ্গলাম কে স্টেট গভর্নমেন্ট পেন সুরিহিনী রাইকরাই সি আনি কান পেন কান্দু কাবি বাং লাখ এসিরা সুরি ট্রকেব্রা ফরা বাং ফারুক থম রাকেব বোরিং গেলং দে আতুম ফান কাপড়ে কাপড়ে আংহয়া লং বোরিং আলু পিপাজির পনটাংলো গভর্নর লক্ষ্মণ প্রসাদ আচার্য হিন পেন পাতুমি তামুলপুর আহাবার ইন্দু ভুটান আচা পেক জাহয় পাতুকিজুলি আর রঙাহয় আংকাং হুমরি দাম সিদেত আজা কং লাপেন মেথাং আলং কারজাব আসাই কে রং রূপ আলং সিদু পুসি নিজি টিকাংলো আহয় আংকাং আলং কেদু আর রং আফান কেদু আন আহিন ইংথুর পনরা চকাম চুকি কাংথুর পন আকলাম আসন পাচামান পন থেকলতে বিকাশিত ভারত আকেমাংচুন পন পুপুটা আলাংলি গভর্নর নিজি আলাংলি গভর্নর পাতুকিজুলি হাই স্কুল বোরিং আলংকাপি দুপন ভাইব্রেন্ট ভিলেজ আসাই আলং চিতং দুনসি আহয় আংকাং কাংথুর পন পেনসি ইন্ডিয়া আফান ইসি কাচিংথুর তাং আদের কাপে মানপন আহিন আকেরা ওয়ান পুপুটা নিজিল আর নাম্পি দুর্গা আফানপিনি পেন কার্ডম কার্ডি মাতে নিম ধরম পেন কাংডু পঞ্জি নবরাত্রি কার্কলি কাপাংচিং তাং আর নিল নবরাত্রি আপর আহুর কার্ডম কার্ডি আতুম দুর্গা মাতা আফানি সিরকেপ মাতে আর জি সিরকেপ পেনসি আর্ডম পনপন আপ্রাংসি শৈলপুত্রী লসনসি ব্রহ্মচারিণী চন্দ্রঘন্তা কুষ্মান্দা স্কন্দমাতা লাপেন কৈত্যায়িনী হেনলু নিত্রক আর নি আফিস সপ্তমী কলারাত্রি মহাষ্টমী মহাগৌরী লাপেন মহানবমী আর নি সিদ্ধদাত্রী আর জি পেন আর্ডম পন্ডেত আফি দশমী আর নি মাতা দুর্গা আফান

লাকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু কার্বি দেং আলং নীলি বন্তিটি মুপি কাদু কাবি ফান্তা কার্ডং পাজিউসি কার্বি দেং পথ ডাং পন্ধুল পিনিকে প্রিনিফাই ক্রেসি ভংকুরু আনি কার্বি দেং কেবং মিডিয়াম ওয়েপেন মিটার ফারু প্লিরা ক্রে ইসিরা তাকবরা ফ কিলো হার্স পেন ফারু ট্রক সিরেন করা সির কেবলা পেন মেগা হার্স পেন লে ফারু ইসিরা ইসিরা তাকবরা ট্রক হেনল আদুন দুয়াং দেং দামদিয়া প্রাং পিনিয়া সারলামথি আর জি এক্সেনা পিনিয়া সারলামথি ই আর জে কে পি পকরি বিদি কে জিরপু জিরপি মাতে কেলং আদেং কাপ্রেক পাফান লামথে কেমান বাদু তামে আর জি আমুমাং কে আপি আপু পেন্সি লংজি লাপেন বিদি সুরি কে জিরপি জিরপু পেন্সি কেলং কে অং আথেকে আসন্তিন আবিদি সুরি কে ইপি ইপুয়াতুমকে এথানডুন বের ঠেকথে বন্তা আর জে কে জিরপি জিরপু আতুমকে মে লংনুতা ইপি ঠেকথে মাতে এলং উন ই পাফানসি কিপু দামলামথে পিনিয়া সারলামথে লাপান হেনলো

লাকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু নালি তুমার বিংডেন কার্জলং বং কার বিংডেন কেবং মিডিয়াম বি পেন মিটার ফারু ক্রিরা ক্রি ইসরা তক বরাফ কিলো হার্স পেন ফারু টক সেন করা সিরকে বলা পেন মেগা হার্স পেন লে ফারু ইসিরা ইসিরা তক বরা ট্রক হেন আদুন্ঠু এসন কেনাং সদ বিরতা আর জেক সনাং হুরেং বিরতা ডাইরেক্টরেট অব ল্যান্ড রেকর্ডস এন্ড সার্ভে আসাই হেম পেন ফারুক ফরা টক্সিকেব রা সিরকেব ল্যান্ড রেকর্ডস এসিস্টেন্ট

chen aphan akenang so nutrition kavi hei huita ison alu so somaratum kithe ki dinga hin kithe nai ake kham khelu kitham arta ki jumahut penan kidu million million alu so somaratum ki arta ningkan kriner kepling ponpi aprangsi penandu kok titi mate api apu punon ahema soratum pasitami penan pisu chupida titi lasi lasu ketalon karchu pona jokpen gopmen lapen khe ham phanga tum phan lasu asai ington ponra soar lusu sumara phan kerai kom lapen kapijok aphan chapha ponlo pli kachine kahulu pen kerai kom mate kapijok pon lasuani katalon pon athike pinandu kok penta apisu mate alusu atuma phan arenga hu kapisu kachine kahulu lahaita kaikita chaman veralo lahaya puthakta kacharok to ke bat pona phanta mang ponlo pho kewangji akai ake hoya tum phan anning ka paru mate latai si akera basonlo kethe kiri suarlo phan methang methang akeng along ko bachar ja pon phan akeng along char ja pon si kethe ke ding ake hoy ke man along akerap ta lason pacherok tok arni mate kapathik pon apora hutsi keng kam jejor pon unlo mate deng pon unlo lasorni kapang ching ki pharu kri sir ke bra sir ke ke bra pho world conference on women kachetong along si beijing along si parnu ponlo hala daksi labang su arni mate suar lu su sumara farman arni isi pathik ponang ji pusi chaparai ponlo lapendat si surihini rakrehini aningkan prinipai kri si arni si laso phurkimu arni talon arju pon bomlo pining katalon pon athipi ke en child marriage and invest in girls right ladake kipudam ke arta ke jum penan ke do pavirra so arlu so tumat aning ke hang ateng pen kai pachongwai lunang mate alu so sumarta aning ge hangdu aning kang samdu lasu ateng pen alang litung kupisi ka choklem kang tung kupisi ka chadam kang tung ma bangsu aputhak ning ge hang pen jakong mate freedom mate aning ge hang ason pa choklem pa chadam long aphan awar sai gi pi pusi pathik ponlo pini international girl child di aputhak lamjir pansi kang to niklo kardom লাকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু নাংলি তুমকার বেং ডেংকার জলং বম লাকে মিডিয়াম ওয়েভ পেন মিটার ফারু প্লিরা ক্রি সিরা তক বড়া ফ কিলো হার্স পেন ফারু টক স্ট্রেং করা সির কেবলা পেন মেগা হার্স পেন লে ফারু ইসিরা ইসিরা তক বড়া ট্র খানল পুথর আদুন্থু আং ডেং জারি বাং নিং ঘে হাং আলুঞ্জি রা লং পেন লুঞ্জি আর্জিক সানাং কিলুঞ্জি মঙ্গল রং পি লাপেন বারি রং ফারপি তো তাংতি মঙ্গল রং পি লাপেন বারি রং ফারপি কিরুন আলুন চিথাকার জিগ সেনাং আলুন আলাম থি চংহং দিং লুনি নাংফান

পিনিকা পৰ্যক একটা লাসে আকাশবাণী গুয়াহাটী মহাবাহু কার্বিং টেং পালা পলসি কান্ট্রিগুলো প্যানাবলে পুথত পরতেন পেঞ্চে টং থেকে নাং দমে থাকমে কুরবাং থু

0: Facebook YouTube long nilita thap chok chok ti ti por daglo ti ti por pakla ni ti por hata pan si direct na call phi ti ti onang la sona men lo manang long sona variety si do po o dodi kwan si do yat prote o nitumang tan supply na nang po paper chiwan po nitu chitok po kinang jia paper kinang jia alam don chitok thai po gari repo kasto odim la hechin ki thai po flight pan si poni po te ador ko son train me si pon ji po te ador ko son jong si lang athak pan si pon ji po te ador ko son la hechin ki thai po anki nitum lo diti মোটেলা তোমার কাছে চিনিয়ে বাংকে থ্রু অর্গানিক সার্টিফিকেট পেল আথেমা অর্গানিক সার্টিফিকেট জংসি লং লেদেত বা ওয়ে পুরোতে আংতান গা সাপ্লাই পানসু লিতুম দাক মলম তেবক তেরে আপুদাম কারবিয়াং লং লেসি অর্গানিক সার্টিফিকেট তা চক কালিতে চক চুবরে লো পুচ সেটা আংতান আসন নন পুদাম সিঙ্গাপুর দুবাই তোমসন গেলা তুমকে পুরা অকপরান ফান চিলানা উরা তুমকে অর্গানিক সার্টিফিকেট দুয়া ওয়ে গেথান তা ক্রয় করিল তুমকে হালা ইসিয়া কিউআর কোড নাই জয় নন লিলং তা কিউআর কোড তো হালা কিউআর কোড জংসে স্ক্যান লো পতে নিলি মেন নিলি ফার্ম আংতন বাং থাইপো ফার্মার্স আন নাম্বার পারক জাং ফং কাতে কি লং ইন্টারেস্টিং থিং বাঙ্গে যে সাং লং লে ফং নি আথে লিপ মতি নি দি আনকে আদাক দোলাং লাসু দ বাঙ্কে আরং সি জর জি আরং জর কে নিংক্রিং তা নি তুমি তোমার রং জর লাপেন আকো বারাতা রং জর আনকে লাসি কুমার মান নেয়ং সি রেজু কার জু আকোর দেং জি রতুম তামে সাইগত কাতে কি নিং হাং লাপেন পারক জাং ফং সি টিকি জি পুরতাং কে আরং কে নি তুম লং লং ই কিদাম তাং কাউন্সিল এগ্রিকালচার ডিপার্টমেন্ট তুম তামে নেলি ফানা বেরটা লো আমাজি নেলি হিন বেন তামে লাক নি বাকসো সে আরং জর তুম লং লো লাপেন দাক মলম কা ইসকার বিয়াং লং লহিন বকলিয়া এরিয়া দিফু মতমে নিলি তুম পারক জাং ফং আরং নাংলো তিতি লাপেন আন পার্ট আমে হা গুয়াহাটি লাপেন মেঘালয়ান অরুণাচল তামে নিলি তুম পারক জাং ফং আরং জর লং লো পারক জাং ফং জাতথম দো আচিলিয়ে বাং আফু চং আতুম বাং পুরতংকে ননমরা দোর কে স্কাট্র ইরং পেন আবুদন আতুম বাং পুরতংকে সিকানের ক্যাপ লাপেন হালা আক্লিম বাং তু তুম পুরতংকে সিকা ক্যাপ
1: তে পারক জাং ফং কাতি কি পেন হেম তু নি চিপাং রেং ইয়ার সাই পু ইসি থে দু আলি দু পুনা পুদাম অঞ্জিমা
0: নিলি তুমা হেম তুন গে চমাত লং পামে লো নিলি পুদাক জি আসে কাকি মা তুমি নিপন পুয়ারিতি সাই কাতি কি পুরো তাং গে ইলি তুমি তের হাই আসন তের পিক আপ স্টেটাস ইলা তুমি কমু আবের সিগে দুরিতি তুমি নিলি গে সাই কাতি কি পুরোতে আ পাঁচ লাইন বাং পিলো পুজি পতে ড্যান্সিং উইথ দা সয়েল পতে লং লে পেনসি কে কান কিলুন পু সে নিলি কাতা মাথা বের দিতি আলে দু পু নিলি পুথিব জি আথেমা নিলি লোকে চেয়ারলি নিলি হায়ার সেকেন্ডারি বি এ লাপেন পার্ট আমি নিলি থিলোজি সে চেয়ারলি থিলোজি আং ডেঙা শিলং তা নিলি চেরি দামলাং নিলি বং তুম ইন্দুত বান রাজস্থান সে দো নিলি বং তুম বাং থমফ্লি তুম তামে গ্রেজুয়েশন কে তাং থাই সাইডে লো লাগা দু গবে তামে পাইনে পুল পেন অং ধু নাংরাব লো তুম অপ্রাণ গা চেলা নাং ফান হেমরি গা চিকিম ফান লাপেন গাড়ি ইহুম হোম নি সেনাম ইলং লো লাকা দুগা বে তামে পারক জাং ফং পাসাই দেল মাসি নেলি পুদাক জি পারক জাং ফং গে আর ডিমান্ড থেপিক কিছু তুম দুপিক লাং লাসি পারক জাং ফং সাইকে টিকি পেন গে মুনি তুম চিং থুরি ইউন লাপেন পাপ্রাং পিদুন আর নেলি কে কাচমাত লং তাং লো লাপেন ইসি এক্সাম্পল লো
1: তে নি হিন পেন নন ও কি মি তুমা ফান ইসি মেসেস মতে কেথান গান তুং লাপুসন তুমা
0: নন সেমেট কার্বিয়াং লং তোমার নিলি করতে ইং জি রেজের পুজের পি তোমার কেথান গাং তুং বাংলা হেলো ইতুম কার্বিয়াং লং রিসুয়ে জাং তুমকে নিলিকে মাথা তিং বুতে ফান শক কে বাক 60% আমুনিত রিসুয়ে জাং তুমকে জব অলং সি পরাচ বেদাম নে জব নাই গরমেনা সাগুরি নাং জি নে পুসিয়া পরাচ বেদাম কি হাং তাংকা এভরিথিং দা কাদু ওয়ে মাতা দাকসিয়া পরাচ বিলো লাপেন পুদাম নাং এন্টারটেইনমেন্ট সোশ্যাল মিডিয়া লং লাপেন পুদাম নাং আইহা তুমকে স্পোর্ট অলং সেনিং হাং
1: কেলা
0: লাপেন 5% বাগা তুমি আং তান সেদু চং দাদ দাম কেরালা বেঙ্গালোর টহল হাং তান দাদের কাপড় দাদু কেরিং আবার সাইকে চুরি সেটা মে ইসি লাং দাম লো পুলো তাঙ্কে লা সাইকে থেকে লম 2% বা 1% বাসু দেবন ইলি তুম লাখা দে উবে উবে কি মি তুমগে আং তান চরি নন বা নন জব লে চরি নন সেটা ইতুম কার বি তুম আকি সুং বাং দু নন তা দু ও রিলি থাইলং ফ্রং কি দু তুম দু পিলাং কি সুং তুম দু পিলাং পুরতে বিগ অপরচুনিটি নন আমার কে মে সেনাওয়ার সাইগে জব কা চুরি লং গলি জব পেন দা সিং থুরু সেটা লা দত্ত কালি আথেমা কা দু ওয়ে মার কে জব লং পেত উনে জব আমার তামে না পিঠাই ফান্তা যা কংবে সুং পিকিলং ফান্তা না পিঠাই তা উনে লাপুসন জ লাসিন দিলি ইপুই বাং কে ইতুম কিরেং আবার সাই আকিনাং জি পুরতং কে সাই কাতি কি লং তামে আকিনাং সরলো আথেমা বাংলো ঠিক সের দম পোলো কার্বিয়াং লং কে সেরাং লং পো পিদু পর পুরতং কে লাগে লংলে মেসে না পর ইলি তুমো লংলে গে সেয়ার বেনাকলো আন ইলি তুমো বাং সি আসেয়ার চিওর থেকে নাম পো

0: krephong bonge kumat ni thesire lapen ki chu hormo ka paklang thegabang helok aman ki dun nei ji lapen ka ching thur nei ji pido pot pulutange la super the tum advance piglo paprang piglo technology punon ba iluke thekana thu punon gari motor punon kadoi mata paprang piglo setame itum computer chune computer ke chupen ringune internet social media ke chupen itum ringune gari motor ke chupen ringune itum rengji purutange thesire ba kichu hormu kichu pen ringi lase kumar ma saikate ki ba kichu hormu ka peklang thega bang hello ke plang ne kiching thorne ji lapen aman ki dudai ani tum kar biang longke me piglo thema long ledu lapen sibang ne kang samdo thema saikate ki longke corruption hobe ni banglo bangelo ni ta hobe ni pining ta hobe jong hema lakse ta me ajum me gyang thek opran da mesen la hello la pen si bangge me thang si abos nan control bang awi mantu si thorji mantu si choi unas dami ma judami ma family phanda porsi pilong yer pier po phanda porsi pilong la bang ni li chumar long pamelo la ke number 4 po pen si number 5 bangge economic tangka hai hui bangge idi tum ang tandam ting ei si posa chi wanai gelilo tangka bangge dak pen bang wang sanang thon po da dak pen se tangka ka pechan lo prote il tum ching thor po la hui alam sen li thaning tum
1: মি পিগলো নংলি কে ঠান্ডা মালাম থে লাপেন চুরুলো নংলি নিলিতুম নং চোফা আতেং প্যান নংলি সনসুরি সাই চিবি কক সেটা মে নংলি আপর নাং চিপি পট তংটে পিনি কে আপর চক তং লোলাসি লিতুম কাচিং কে কাচে ঠান কে লাপান লিং টন কলনা দোমে থাকমে কারডম
0: কারডম চুরুলনি
2: লাপান আপর নংলি তুম পারগজাং ফং গতিকি ফুঠাক গোলদীপ তিমং লাপেন হুটবাং হনমিলি হুনালি তেরন পেয়াতমং বংচি হুচিপুরালাম থে আর জিগলং তাংলো লাকে আকাশবাণী ডিফু জাইমেকে বাংলাকে এফ এম ব্যানালং প্যান মেগাহার্টস ফারুই সিরা তক বড়া সির ক্যাপ লাপেন নিউজ অন এয়ার অ্যাপ কেরা প্যান তানাং নিতুম আর জিগ মে ননাদুন্ঠ জাইমেক আং ডেঙালং দাম দে ফ্রাং এসন কেনাং সট কাপাচি নিয়ালাম জির আর জিগ থা আকাশবাণী ডিফু জাইমেক আর জিদুঞ্জি আফান আর নিবাং তা আদাব পরফাই ট্রক্সিরা মিনিট কেবা পরপেন পরফাই সির কেপান লাপেন আর কংসাম পরফাই ফপেন পরফাই টকরা মিনিট হম কেপান আকাশবাণী ডিফু আজাই মেক ইউটিউব লাইভ স্ট্রিমিং আকেরা পেনালি তুম আর্জুলং ইজি লাপেন আকাশবাণী ডিফু আজাই মেক কেদো আন কার্জুদুঞ্জি আফান আদা পরফাই ফরা মিনিট ফ কেবা পরপেন আজ পরফাই কেপান এফ এম বেনালং পেন মেগাহার্টস ফারুই সিরা তক বড়া সির কেপ লাপেন নিউজ অন এয়ার অ্যাপ কেরা পেন তানালি তুম আর্জুলং ইজি লাপেনান পার্টা কাচিনি জি আফান ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ইউটিউব অলং পেন্তা নাংলি টুম আকাশবাণী ডিফু আলং হুমরি দামিক দামে লাপেন আদুন্থু কেপাচিনি দুথুইগলাং নাংলি তুম জং সি কাচুনিং রিয়ালঞ্জির আর জুইং তুম পুলোতে আলম বিলামা যায় মেগালংলে হোয়াটসঅ্যাপ নাংলু ইগনন হোয়াটসঅ্যাপ নাম্বার কে সিরকেপ লি ট্রক্সি ট্রক নেরকেপ নেরকেপ ফাইভে ফাইভে নেরকেপ ফ রুই ধুইগল সিরকেপ প্লি ট্রক্সি ট্রক নেরকেপ নেরকেপ ফাইভে ফাইভে নেরকেপ ফ হোয়াটসঅ্যাপ লঙ্কে টকনাংজি কে লাপো হেনল জাই মেগামেন আলম বিলম কোমাতি কিলুন মা লুনসে পি লুনসে পোয়ামেন আলুন আলাম থে আসাপসো টকনাংজি কার্যুকাংতুং আতুম কিদো আদিম মাতে আরং আমেন লাপেন কার্যুকাংতুং আতুম আমেন আলম বিলম জাই মেগ কে ইরুয়ে লং বাতা হিনিসি রটপার্জু চট লাগে ভমকুরার নি আদা পরফাই নেরকেপ রা মিনিথম কেপ লাপেন আজো পরফাই সিরকেপ রা মিনিথম কেপ পর কেনাং সট কাবাচি নিয়ালাম জিরকে লাপানিক চটল পলিথিন লাপেন প্লাস্টিক আহরমু কে এনপেন চেপাহিলো নাংজি পলিথিন লাপেন প্লাস্টিক আহরমু কা চেপারি দেঙা জয়নি তো মন্টি প্রিন দং চান লাপেন লাংবি আন্তা চেহু এডল পলিথিন আপেন প্লাস্টিক আহরমু আন হেম কম হেমরা এলং ওয়ার্থাপ থেরা এলং আদিম হিলি হুদ্রা হালাদাকসি ওয়ার্ড আমিক নাংজি কালিতে মেথরডু নাংজি পলিথিন আপেন প্লাস্টিক আহরমু কাছে পারি দেং পেন এ ওক এপ্রাণ ফান্তা হেনু আথেকে লবংস আহরমু পেন আসন আসন কিসু লাপেন ক্যান্সার কিসুতা চলং ঠেক লাসি পলিথিন লাপেন প্লাস্টিক আহরমু চেপারি দেং ডেডেটসি আকিমে থেংপি কে লং টমন লাপেন আর কি কাছে হোপেন কে খাং বাংলো থেংপি থেংপ্রাং লাপেন ইং নাম নাং কিবির পেনা জ কেরেং এরাচে থে কে দোয়া পি আমতা আকি সুং দো তাংলো নামপি নাম দুর টং সেকট পেন কানা হগ জক টমন তে প্রিন্তা কাছে তন্তে নাং দো তাংলো কেরেং এরা পি আন রেং দোক রেং নি পেন কাপারেং জে আফান থেংপি এ নাং জি লাপেন রাইকম নাং জি দেট চান্দ্রি চানজাই লাপেন আলি রাচাম কাপে দু আফান থেংপি এ নাং জি এলপিজি মাতে জুতুন চুডাঙা গ্যাস আরো না তেং

ancha thornang ji kodan ni kevak pen gas kete rang nim ing nim long pulote regulator a switch ing kir serak pen hem ing hap pila penang ing hap so ing puet nang ji chotun chodang a gas a long thua switch la pen regulator a switch ta chotun chodang tang der a phi ing kir pa mi nang ji lpg a cylinder pen along thua long an gas kapa cheleng ji a phan mesen ara bara pipe si che pari deng nang ji lpg ke ka hood gas ke ka lighter si en nang ji me koi chera so pen ke kai ke dat nang ji LPG along thu lapen gas a cylinder kevakli du pulote gas a agency asai hemalong ponse raksi hada keklema sai khia tuma phansi papelang pami pensi paselam nangji la henlo pini kapachini alam jirke lake akashoni dipu tangte nona dun thua jai mek angdeng long da meklo nang lake Piniya salam thi ajay mek angdeng long pen ali tuma phanang ke wan pi lake epo ekethan anibot kalite nibot puta ning the nang ni mate aron ki theksi kimi labang salam the ke mandam ke la puson henlo ingnar ase ya phansi nibot ase pulo lason ase kiri matum sok the sang the ingnar kapachu jiji ya phan ningka ne sek pen e boy charklipo লাসন আছে কে সাক্ষী দু কমানিয়া বাং নিবদ চালি দুন সেটা সাক্ষী কেলং জি আফান কেনাং জি আিপু চারা চিপি বেগ নং জি কালিতে ইংনার চথের দে তাহাই পুসিপু যারা সাই তামে আর নং বংশী কেদাম নং জি মাতে ক্লেম নং জি পা ফান লাসি সারপালাম ঠেল এপো একে থানা নিবদ কালিতে নিবদ পুটা নিং থে নং নি মাতে আরন কে থেকি কেমে পিনিয়া সারলাম থেকে লাপানি লাপান বেদলাম

আদন থা যায় মেঘ আং দেলং দা মেঘল না লাকি কার্বি লুন বারিম আজায় মেঘ কার্বি লুন বারিম আলু না যায় মেঘ আং দেলং পেন আর জুয়েক সে নাং হান থারবো কিপ্লাং আলুন কিলু না বাং ফুলাকে সিনত রং ফার

কার্বি লুন বারে মালন যাই মেঘ আং দেং লং পেনা দুন্থ লুন আর জিগ সেনাং লাগে হানসু কেপ্লাঙালুন কিলুনা বাং ফমেন লক্ষীরাম রংহাং।

0: রাজু, মোবাইল এরা।
1: আরে বাইদেউ, ব্যাংকৰ নম্বৰ লাগে, ৰিফাণ্ড অহাই নাই। পাই গলো, এতিয়াই কল কৰো বাইদেউ।
0: নম্বৰ পৰীক্ষা নকৰাকৈ প্ৰবঞ্চকে প্ৰায়ে বেংকৰ ভুৱা ৱেবছাইট আৰু জাল নম্বৰৰ সৈতে পইচাৰ কাৰণে ঠগবাজি কৰে।
1: তেন্তে সঠিক নম্বৰটো
0: বেংকৰ অফিচিয়েল ৱেবছাইট বা কাৰ্ডত।
1: আপুনিতো বচাই দিলে বাইদেউ,
0: কামৰ পৰা নহয়।
2: আৰবিআইয়ে কয়,
3: সঠিক বিত্তীয় আচৰণে আপোনাক বচাই ৰাখে।
4: লাকে আকাশবাণী ডিফু জাইমেকে বাংলাকে এফ এম বেন অলং পেন মেগা হার্টস ভারুই সিরা তক বড় সিরকে বাপেন নিউজ অন এয়ার অ্যাপ কে রাপেন তা নাংলি তোমার জুইক মে নোনা দুন্ঠু আজাই মেয়ে গাং ডেঙলং দামিক লো নাং লাকে লাম জিরা জাই মে বাংস আজাই মেয়ে গাং ডেঙলং পেন আলি তোমার ফানকে ওয়ান পি লাকে ইম্পর্টেন্ট অফ গার্ল চাইল্ড এডুকেশন পফুঠা লা বাংস পুঠাইলি তোমার ফান লাম জির নাকি ধান পঞ্জি লাকে হুন মিলি ক্রপি পেন তাংতে আর জুইক সেনা আলাংলি পেন গে ধান আলাম জির
5: কার্ডম পিনি নীলি দ্য গার্ল চাইল্ড মাতে সোয়ারলো সো আলামজির সি থান পঞ্জিয়া ফানসি চিসেক পনলো তো তাংতে সোয়ারলো সোমার আলামলে যে থান দামলো না বাং ফুতিন সোয়ারলো আতুমতা কাচারলি কেথে কি দিংদুন মিথাং নিং কে হ্যাং আতেং পেন কে ক্লেম কে দাম আওয়ার সাই পিনাং জি লাপেন মনন ফি আফান কামাথা দাম উন্দো বন্তা কি অংদু আলো সো অবশ্য মারাতুম পুসন আচাকং পেন আওয়ার সাই লংলে আনিং কানবাং তা 12 মিলিয়ন সোসে সোয়ারলো সোমার আপর আতেং লেদুন দে আকোসি পেনান কেদোনাং বাংসুয়াপুথাক লাংদামলোতে সাব সাহারা আফ্রিকা লং 50% আন্দো আপর পে পেন কাপাংরি কাপাংদন আরন আতাং কারকান কে আফাই জুমহেকলাং কি অংদুং সোয়ারলো সোমারাতুম কাচারলি দুন মিথাং অক প্রাণ আফান কাচেরাই কম কাচিনেক কেলাং রেম লাপেন মিথাং আফান কাচেমাথা জি আপর তাংতে লাগে সোয়ারলো আতুম আ অক আপ্রাণ লাপেন কামাথা কিসুং পেনসি কি অংদুং আ অক প্রাণ চিফির ফে সোয়ারলো আতুম আফান আপ্রাং পেন মুতে নন আপর সি কেলাং আর্ডি কি পিনাং জি আকেনাং সত ইনুত সোয়ারলো সোয়াপুথাক নাংলি কুপিসি মাথাজি নাংলি কোনাত সি দামজি মতে নাংকে কুপিসি মানজি পু কামাথাদুন নাংনি বন্তা পিরথে আদাং আলং কি অংদুং সোয়ারলো সোয়াপুথাক পুসন সি নাংমান বমলু পুসন সি কে অংদুং কাচিংথু রামু দোক ফিতা কেলাং রেম কাচেনে কাহলু কে নচিতং নাং বমলু আথে নন আন্তা সোয়ারলো আলো সো সোয়াতুম কাচেরাই কম আচা কং কাবে আমান কি পিপে সি থেকলং বন্তা সোয়ারলো সোয়াতুম কাচিংথুর লাপেন কেথে কেরে নাংকে মান হেনলো খে হাম

0: lapana ponali tum hindi lamar janalu na chai megang denglong pen jumi sen alunjer arjik long tanglo tangti hindi lamar janalong pen lunjer ke rot kapar ju ke lapan si kang toniklo non adun thwa chai meg ang denglong da meglo nang lake sangpi mara chai meg ang denglong pen women empowerment wafutha lucia teron pi laben hud bang prodip rong phar tumang bong chi ho chiput arjik senang
1: কার্ডমনি
2: কার্ডম
1: আহক পেট পেন সোয়ারলো তুম আজা কং প্রতন্তে কুপিয়া ফানসে কি পুডাম লা বংস আলাম থে আংতন পেন বাজির মিদামি মা
2: তো সোয়ারলো আজা কং তো বি পুডাম কে লা পু ফান হেল লা বংস অপির থে আর নাম থিপ থেং দে রাফি মুনিত দল মুনিত আফান কি থিবাং বং পেন কে পাসন নিবে পিনসু লাপেন আরলুসু পিনসু লাপেন আরলুসু আফান কি থিপ কে কাপা প্রেক দামাসন কে আর জি আমুমা লা আঞ্চ আর জে আমু মাং আকে প্রেক সিয়ার নামকে পিনচং চল বনসে তামে পিরঠে আমি তুমি কে থাক পন আসন দুপি এ পিনসু তুম আফানকে জারাসন থাকলেম লং মাতে আলুসু তুম ফানকে পাকলেম লংলে আলুসু তুম ফানকে লাসন একারটাং পিনসু তুম ফানকে লাসন কে মে পুলাসন আকে থাক লাকে পিরঠে আমি তুমি কাপিনচ লাপেনকে আর নাম হুকুম পুতাকালি বনসে তামে পিরঠে আমি তুমি কাপিনচং পসি আকু পুথত সরলু তুম নন বাঙ্গি চি চিনি ঠুলো যে লাদাকে পিনসু লাপেন আলুসু নাকি থাক দোকলো পু কে চি চিনি আজকি নন বাঙ্গে লাহাই পেন কাছেপা জগ দুঞ্জিয়া নিংকে হ্যাং আকামাথা কেদো আজকি বিচারালাম সোয়ারলু তুমাফান কেবের ঠিপ আলং পেন পুসে তামে নন কে লাসু পেন কাছেপা জগ জিয়াফান আনিংকে হ্যাং আকাবর ই কে দেও পেন আজকি পেন লাসো ফান কাছে দান জি পুয়া ফান সি উইমেন্স এম্পাওয়ারমেন্ট মাতে সোয়ারলু আজাক কম পু কি পুদা ลาซองบงกิโกมิปิโลนิลาซองบงเกดุยโอเซตาเมนิลิเมนังอานาอัลลัมทีนิลิปุดัมปอซัวรลูตุมาพันเกเบรทิมาเตซอลลูตุมพันอวาร์ไซกิปิปอนเปียซอนเกลาเพลออิเซียบังเกกิเทกิเรนาทุลาเปนเกซัวรลูตุมเกเคลมเกดัมกิเทกอซอนปุซิตาเมปังเทกปอนเปฮอกปอนเปเจโอลาซอรลูซูตาเทมาเตลาซอรลูอบันปิตากิอูนาบังปูลาซอนฮอกปอนเปอลูซูตุมนอนชิชินีบงโล ลาซิลาซอฟุทักตากะจิดันจิอาพันอานิงฮังโลมาเตกิลองนังจิอาตาร์อีดุโลลาเปนเกอาร์ลูซูตุมาพันอออกะปรันกะจิปัมเมจิอาพันกิสุกิอุนเอฮุดปุเซตาเมซัวรลูตุมพันปุโลตังเตมินังอันกะมาทากรังลาไฮดุซุปินซัวตุมาพันปุโลตังเตเอนนอนมาปะเมนังจีนอนมาลังนังจีซัวรลูอาพันปุโลตังเตออเมจิโบปุปออานิงจิปันนิงดิงเปนดูทาแฮปุลาซอนกะจิเดนปุลาซอนอะเมนังอันนาปะดุกกอกติติอันเตลาบังเกอิลิตุมกะดุกะเปียไคตองโดจดมามาเตลุมกาเปียไคลองดุจดโลลาซอลามนอนิลิกิปุดัมเ লাসন কা ফেরে নাং দোক আথে মা মুনি দাতু সোসাইটি পেন সোয়ারলু আফান পুলোতাংতে সোন কিলাং
3: কিলাংরেম
2: কিলাংরেম জি লাসন আনিং কে হ্যাং সোয়ারলু আফান পোনতে দুক লাসি লাসো আকা ফেরে আনিং আবাংকে সোয়ারলু তুমলং কাই কে তাদু লাপেন কে কাই কে তা সোয়ারলু তুমকে হালা বিহেক পেন মাসি কে থান কে দুক লো কে সোয়ারলু থান কে কা ফেরে তা দোল লাপেন কে কাই তা লাসন কা থেরা কা দিক দুক নি কে থাঙ্গা থেক থে নে কে আজাতা চিনি নে কে দাম

0: বংশে তামে ধর্ম লঙ্গস্তা মে লাসন কে থান দো যে সোয়ার লু অতুম পনতে আনিং দিং জি নাং জি
1: হুম হুম হুম
0: সোয়ার লু অতুম নাং পে নান লে জং হে নাং চেনেক সেতা নাং নি পিহু পোলে জং হে নাং চেনেক সেতা আজাতা চে সং দুনরি চে দান দুনরি কো পে নন পূজা সন সি বাং বম লো লাহাই তা সোয়ার লু ফান কা পিসুং আ কামাং সে সি আলাম সি নন নিলি কি পুলো
1: আথেলা বাং সো আং বং আহক পেট পেন চেপা জক নাং জি পুরো তাংতে সোয়ার লু তুমা যা কং লাপেন সোয়ার লু তুম কেলং নাং জি আরন আবিলু মানি
0: আরন কে দু কে লং নাং জি আরন আ তেং কে লামো পেন নিলি গি পুদাম আনাং আফান তা দু পিনে আখি আ দাদ আ আলং পুসেতামে লাদা পুসেতামে নোনা বাং কে কাপিঠিক দুলো সুপিন সু দের লেগা চি পাহেম ফু নাং জি গালি সুয়ার লু অতু মাতে আপিসু অতু আসুপি অতু পুসেতামে এ লাসো আফান লং নাং জি পু কাপি ঠিক তাং কে দু
1: মই ফিস তামে লাবং সো আলামা বাং কে নন পুতা ইতুম থেকলম বমলাং রাদা লং বাং কে মাতানতে হাম হাং লং মাদা বাং কে কাটা সুপিন সু তুম সি চে পা থেবি লে পুসং জি তুম থেকল
0: কালা এ লং লে ফেলাং পুস তামে সুপিন সু তুম সি লং চট
1: কালা
0: সো আর লো আফান কে বাং হে মার লেং
1: কু
0: লাসন মাসি পিপে নন পুতা লাকে নন পুতা লং দুন দেলা সেটা লাসি নন বাং কে লাসো আর রাইট কে দোলো কে দোলো আর রন বাং কে দোলো আর রন কে দোলো
1: সেটা মে নন পুরা দিপ দিপ দিপ দিপ এরম
0: লাপেন কা চিচিনি নে তুম তা মে নাং কে সর লো তুমাং বং
1: লাতা এসন লাতা এসন
0: চিচিনি দুন দে দে ওই তুমকে সর লো পর লং লে তা চং লো বাং সু পিন সু সি চু নাং জি লে বাং জা হেম ফু পু লা কা চিচিনি নে দে পেন আ জ সেটা মে কে লং নাং জি কে লাতা আর রন দো লাপেন আ জা কং দো ভে লাপেন কে আকো ইসি পুদাম থুলো তাংতে কেনাং সট আরন ইসি বাং কে কাং সাই আলো আহক পেট আকাং সাই কে আর লু সু তুম ফান পিপে আজাত পেন সে তামে সো আর লো ফান কা পে রেম জি আ ফান সি
1: বিজি সুরে তা কাইতা
0: দিব লাসন সি রি রং টিটি লাপেন কে কাং দা দা লং পু সে তামে খি দা দা লং পু সে তামে দি আজাত দা লং পু সে তামে পিন সো লাপেন আর লু সু কাই তা কা পাং রি আবে লাদাক কে থাক পন দুপি পিন সো ফান সি কাই কে তা পু
1: পাঠে রং
0: পাঠে রং আর লু সো ফান কে কাই কে তা লা পু পা বি পন হে লাসন আমাসি লাদাক তা কাই তা কা চিংরি আবে সেটামে লাদাক তা নন কে ইকুয়াল রাইট পু
1: কে লং নাং জি বাং কে কাই কে তা চিংবারি নাগি
0: চো হো চো হো মান পেট নাং পু পুলো চিংবার নাং পু পুলো সেটামে নন পু তা লাতা পিপে ইলে তুম লা নন থেক দাম লং জি লা হাই কে কম দোল নন কে বেসারলাম এ কা চারলি না থু আপনার সোয়ার লো ফান পোল তাংতে পাচারলি ও এ মতে চারলি নাং নে পুসি কি কে হেমা লো কামে ক্লে মতু পু আমাসি পাচারলি জি ফান কে এ আনি কে হ্যাং আবে সে তামে নো না বাঙ্কে আবার সাই পি পন বম লো লাপেন কে আকু কাং সাই হেম আরো না
1: তা আরো না জুতাং কাং সাই দি মলং হালা বংশ দি মলং বাঙ্কে
0: হা ডাক্তার কে লং পেট পি তুম সি কে অ মানে আর লো সো ফান জং সি বিসারলাম এ কোমানে লাং রেম দেত পুসি তামে হালা দা কাং সাই দিম লং মাতে হালা সো হেম লং পুসে তামে আর লু সো ফান সে আকো আদাই পিথু দে লসন তা দু মেনাং আনা দিম কি লাপেন পিনসু আর লু সো ও সুমারা তুমাং বং আফান পুসে তামে কে থাক কাই কে তা দু লাসি লাসু আলং তা কে লং নন জি কে নন কে চিহুমান লু পুসি কি পুলো সে তামে নন পু তা কে লং এট এ দু ওলা
1: তাংতে সর লু তুমা ফানা মাং জি পুলো তে কুপুসন নি
0: আফ্রাং সি বাং কে সোয়ার লু তুম তা আমি থাং মে থাং কে লং নাং জি আর লাপেন কে আলং তুম লা নন কে দু বম আপির থে লা সো লং আ কি সুং দুন কো পি পি ল কে বের থি পাসন কো পি পি ল চিচি নি নাং লা লা হাই চিচি নি এট এতি কে লা সো আ কি সুং পে মতে লা সো কে লং নাং জি আ জা কং হ্যাং দুন থেক থে মতে কে চি পি লং জি ফান ক্লেম থেক থে লা সি লা হাই কা চিচি নি নাং জি বাং কে আ হো পে পে না বাং কে কা দুক কাবে আর লো সো তুম আন্তা চিচি নি এট নাং লা
1: মেপিগ্রাম জিলো নি আনতে আর লো সুত হক পেট পেন আনিং কে হ্যাং মতে আনিং কে দক লাপেন আনিং কে হ্যাং হে আসন আমুং কে কই পিলো
0: আর লো সুয়াং বং নি লি দার লো সু লো সেটা মে আর লো সু তুম কে ক্লেম কে দামাং বং নিং কে হ্যাং মতে নিং কে দক আসন বাং কে আজ্জাত আকাম কে ক্লেম জি আফান সা মে কাচি পা দুক থে নে ক্লেম জি নে লাসু কে কে লং নং জি আফান নি নিং কে হ্যাং দু লাপেন নে লং নং জি পু কাচি পা দুক কা বোর ই কে দুয়াতু লাপেন কে ইসিয়া বাং কে আমি থাং মে থাং আফান আমান কাচি পি থে লাপেন কে কামা থা কা পার সিক থে আজা কার লসু তুম কে মাথা ক্রাং দু কে মাতি সেটা কামা থা কা পার সিক পেন আমি থাং কাম কে ক্লেম থে লাহাই বাং কে কি মিসেনা কোয়ালিটি লদি নাসি লাহাই বাং এ নিং কে দক ল লাপেন কে আকু বাং আফান কাং হন থে বাং হান কাং জিন সু থে লাহাই কে ইসি কে মেসেনা কাম থে মাতি দি লাসি লাহাই বাং কে নিং কে দক আকাম ল লাপেন কে আকু কাথেরা কাবে কা ফেরে আবে আজাতা কে ক্লেম নাং জি কে দাম নাং জি আসন আন সে তামে এ আমে থাং পেন কামাথা পেন ক্লেম থে থাং কা ফেরে রে পিন পেন লাপেন কে আকু আমে থাং আফান আনিং কা চি থে থিপ পেন কাইকে তাকি দু লাসি লাহাই কে ইসি কে মেসে নাং

0: lasi lahai ki claim mate lahai ki do also quality ki do also so to phan ke isi ning ki do mate lahai ke ning ki do me me theng la pending dog dam de bang ke alu su tumang bong ta ka select thepi di acha ta e chok lo la hai le than che than ang ne lo claim dang ne lo chong hoi po ma pu po aning hang he tum ta do ka pa prang ja phan aning ki hang awe ka bor i du na we la pen ke bang a phan ka sor sa ta arlu suang bong ta ko arlu su tum phan ka chi pu dun tot ne la pen ke claim ja ling dam ja ling sa me kai ki ta ka phere ju a son ke do he di la hai ke e isi ning ke dog de ang thek lo
1: me pik alam jilone la pe theka por pen nang ni da son srelam keneng je theka posinali panchuro parlo cardo
0: cardo
2: la pana ponang li tum chi hu chi pura jai mek ang deng long pen women's empowerment aphuthak আর্জিক লং টাংলো আদুন থা যায় মেঘ আং ডেঙ্গা লং দামেক লো নাং আদুন থা যায় মেঘ লাকি আদুন থা যায় মেঘ লাকি স্ট্যাটাস অফ উইমেন ইন কার্বি সোসাইটি পাবুথাক লবং সবুথাক ইল তোমা ফানাঙ্গে থান পঞ্জি লাকি রেবেকা সিং নার পিপেন তাংতে আর্জিক সেনাং আলং লিপেন কি থান আলামজার
3: পিনি লি নাই তুম পেন ইরি তুম কার্বিয়ারা রং বং আলু সোমার তুম ফান আমানা পেং পুসংসি কে পি পনমা লাসোলাম কাছে থানজিসি নিলিয়া পড়েনল ইরি তুম কার্বিয়া খেয়ং বং কে পিনসোমার সি হেম হেম ফু সোয়ারলোকে আচরলেকে দোলতে আপেনার হেম সি চে দুনংজি লাসি বাং হেম আর লিং চিপ্লাং দে হা কি ঠিক ঠেং আহুত পেন মাসি সংসারে চৌসি পিনসু লেপেন আলু সান কেকলে নংজিয়া কাম কামাথা নংজিয়া লাম হে হে সেটা পেপ্রেক ডাক আসন পিনসু মারা তুমকে হিরিম জিনতা কিরি হেমৃত কে কিম কেডি কার্লা না কাম হে হে লাপেন আলু সুমারকে কিতুন কে ডাং কে তো কে সেট কিরিম কি বি কে চাম কাং ঠি ও সুমার কাছে না হে হে আকাম হেলো ইরে তুম কার্বিয়ারাতকে পিনসুমার সি হেম কাছে হন মাতে হেম হেম ফু লাসি পিনসু মারা তুমি পিন পিসো সুমে এন সি হেমরি চকিম সি চবুচে চুংডুক পো ও সোমারা ফাই দোয়ান সেটামে আসা গুড়া কুরসি পনপো সো পিনসু তুমি হেম চে হন পো লাপেন সরপি সবরাত আলং দো সি চেলাং নং পো সরপি সবরা কাছেরা না কে সো পিনসু আকলিং সি আবাং হেলো সেটা নন হুটকে হেম ইসি সো পিনসু দো তংটে কেচে ক্রয়েলিং কচক সম্পত্তি মতে হিডি কুমে বিড়ি বিথুং লংলে ফেলাং মার্টার পে রি দো আনসতা সো পিনসু আতুম আনফান থাকরাই নংজি সোয়ার লো আফানকে থাকবেগ নংজি লাপু কালি সতা নিংরেং মে রেংনো আটেংসি কে থাকপন পেডো ইলি কার্বিয়ারা রংবংকে হা পিয়থে কংডুক লংলে কংডুক আহু পেন দা সোয়ার্লো ফান চিং হন্ডুক সোয়ার্লো ফানকে সিনিং আং প্রেম লংলে আং প্রেম পুসিপু সেটা মে থে আলং কে দো কে দাম কে দো কে থাক কে আং দে বিপন ক হা ফুসার ফিসার আদি নাকায় হুদ প্যান্টা ইলি সোকার বিয়া তুমকে কার্কলি কা ফেজো সো বিনং সোপিন সো তুমকে সে মেন হে হে চার্লি বেগ নংজি সেটা সোয়ার্লো তুমকে সে মেন চার্লি লংলে মাতে কেয়ার টাংপু আংসিপু দেব সোয়ার লো তুমকে মে থাই কি দুনকে পিনসু মারা লং কে থে কি ডিঙা লং সার লারা লং পিনপো মারা লং ইনি দুন লং লে লাম লে আর দুজি নিং হাং সতামে হংকু আলং টংপ্লে টিবুং আলং লাংথে নুন আলং ইংনিরা আর দু নংজি পেং হেমফু কার্কলিয়া হুস কে সে কার্কলিয়া কাম আনকে কে সি কে ডাং আনকে আলো সোমারা তুম চিরাব দু নংজি কিচু আহুটা চুদুন লং জুনদুন লং সেটা পিনসু মারা সনকে আমানকে লং নুন দে পুয়ঞ্চত হাবি সে কার্কলিয়া হুদ বাংকে হে মারলো কে সি কে ডাং কে খেলেন দুন লং সেটা সে কার্কলিয়া লংকে দুন লং লে লাপেন চুতা চুদুন লং লে আলো সোমারা তুমকে রংকে রাহুদ মতে রং রূপ কাপে মে কচু ক্লেম কচু দাম কিরি কার্লান

লাকে আকাশবাণী ডিফু জাইমেকে বাংলাকে এফ এম প্যান লংপেন মেঘ হার্টস ফারু সিরা তক বড় সির ক্যাব লাপেন নিউজ অন এয়ার অ্যাপ লংপেন তা নাংতুম আর জুইক মি নন স্টুডিও ঘরে পর পরফাই ট্রক্সি প্লেং টাংল লাসি এস এম এস লামার জানালু না জাইমেক আং ডেঙ লংপেন জুমে সেন আলু জিও নাংতুম আর জুইক লংপ তাংটি নন লুঞ্জির আর জুইক সেন নাংলি তোমা ফানা প্রাংসি নাকি রত বিজয় লুনাকে আহেতুক পালামার জানা লং প্যান লুন সেপো জুবিন গার কিলুন আলুন আলুন আলাম থে লাহে লাহে

আদুন্থুয়ালন জোরার জিক সেনাং লাখে আধিনায়ক পালামার জানা লংপেন লুনসেপো জুবিন গার্ক লাপেন আনিন্দিতা পোলাতুম কিলোনালুন আলুনালাম থে ও সিনাকি দুটি মনে।

ক্যাংপু, চুজুন চমাংকান, রং কেয়ার, আরংজে, বিহু, ক্রিসমাস, নিংকান কি মিয়া হিরজুমি, লাপেন আনপারটা কাপ্রেক আসন আসনালাম, পাচে থ্যাংনং জিলিপুতে লাদাখ আকাশবাণী টিফুয়ালং নং হুমরি ইকতামি। মোবাইল পেঞ্জং সি চিংকি ইক জিপুলোতে মোবাইল নম্বর কে 9476880085, লাপেন 9101008242 হ্যান্ডলো।

0: থেংটম স্পিকিং। ও হাই সন্দোষ, তোমার লাগা কাম একটা বাতাইছিলে না, ও কামটা না আজি করবি। ও বুঝিছে, পয়সা কাম এদা পাছত। ওকে ওকে।
1: কানিয়া কানিয়া, ব্যাং থাতে ব্যাং সের এক নুন।
2: কপিল কপিল,
1: তেকে তেকে থেকলং লব
2: থেকলংলে
1: হা লানন কে দামা ব্যাংকে।
2: হালাকে থেংতম আবাংকে, হালাকে থেংতম পিনাকব।
1: লা হেনল তেকে তিরন হেমা তেকে ল
2: হা আর মেগা বিয়া তেকে হে।
1: হা হা কালি দুজয় আসে পাথেরি নি গামলং লোক পড়হি এক্সাম তে বক হেডল।
2: আই জাম্প হে কপি ফানল,
1: পরীক্ষা ফানল বুদ্ধু
2: উপথু নাকি উপথু থেকে।
1: ও কানিয়া দা দা আরলো
2: সাম্প্রি। ও সাম্প্রি
1: লাসোয়ানিপু চংহয় সি ধুরফুর।

0: Malin pensan kur nang le lo ma.
1: Nang Lili, koma lo gevan po.
2: Malin sangkur?
0: School ta suti adlo, anta hem ta nang Lili. Konasi ki dam rub lo lo. Ajir po jir pia hem anta phone pen ri adlo, abe ki mati.
1: Konasi ki dam julo tangte.
0: Hello. Oh, moi long singe koisu. Kune koise? What? Kiman lagibo? 3 lakhs. Police.
1: Koma lo long.
2: Kopia 3 lakhs lo. Police. Kopia police.
0: Sampri. E puo pan ha bedroom pon thada.
1: Kopia lama ti long. Ne phanta nang than thau.
0: Ha bang gari accident thau. Am long. Am long wang tha. Restart ke lang lilo.
3: Kopia poloi.
0: Malin pensan kura pan komani school along pen kinne ponde nonsi phunang kele lang lak thom nahi ta jongsi police information pidet polote katu ko be phanta na apla ji tho bangi
3: o god ko sonsi la sona problems along le nita ka charli thek poma o god phere ang ne itum thik clip te thik clip lo na sita police ki information pidet lo na lason kai no dak claim ma tuma phan le ili phere rong polote ko pulo
0: e pai ta chewa ju loko nang thi pita ni o kang bub lo Jongsi malin pen san kur le pini pinalote. Oh, niko piloma claim ji. Tanka le pijita la ana tanka niko nat pen loma.
3: Niki phun ke dial bo ik. Hello? Police station? Oh, am longe koi asu. Amar long sing dadar lora swali malin aro san kurok Don Baskor kompon pora kunoba kidnap korise. Tar bimimoy 3 lakh demand korise. Oh. প্রায় দুইটা বাজাত কি কি এজ দুইটাও 8 বছর ও ইয়াস ও ইয়াস যজান্তান দুইটা দেখা একে প্লিজ আপনার লোকে ইমিডিয়েট খবর করকসুন আর আমাক জানাব
2: কপি আপদ লইগলং কপি ল
3: মালিন পেন সান করা ফান কুমানি কিডনে পন দেতা হু টাঙ্কা 3 লাখ নাংজি দাহু
0: সাম্প্রি মালিন পেন সান করকে আমাইলো

0: Kopilo, kopilo, kopia polo, malin pen sankur ke.
1: Malin pen sankur apan skula hem pen kumar nikit ne pondet ta hu.
0: Ke ne? Kumar si ke ne pondet lo. Ne pan ne thano ne ta ne abdam check po. La suati ke le, ke ne apka lima yo.
1: Che nam talo he iglong, theng toma pan arju tha he. Pini phone pen mat mat pen lo ne ka chinki, nagami sai se bon. Ne dining room along pen, nang arju dun long pri pri ke.
2: Hala tangka alam ka chinki he. Nitar judul long priority.
0: Laji, laji. Kelang anta, I make checking ke pin le.
3: Hello. Oh, moi long sing koi shu. Heh? Ki koi shi? Dead body? Oh no. Ki? Mori gol? Sampri, malin pen san kura phan koma ne ap kang bop tahu.
2: Kumalu.
3: Ningoi.
0: Sampri.
1: Malin? Malin atum thitheleng pachubai lake banga det bodi lake Malin ben sankura phanlo tippo
3: ko Malin
4: আবলামতে আবলাম বেলু পিলো নিহানকে তাং
0: নাংতো মসসন কে মনিত কালি মনিত পুলতে মনিত রসন লে বদু সিপ মনিত হেলোর নাম মনিত হেলো হি নাংকে হি আ বাংলো
4: কালাং লু নিসি হি ইলো লাসি ব্যাং না ফান্তা নিকে পাথি থেকসের লু জংসিয়া দরকার দো পুতে নাংতুমা ফান্তা নাং আপ লাভ জি হে
0: ওই ক হালারে রি নিতুমা রংকে এপো এপাই এ ইকিনিয়া তুম আংনোকে লাপুসন লাম কাং টাংকে নিজে জে নেতা ইংলং হ্যান ফুরোই চো চট সেতামে নিজা কং না আনজু সেলাংকু
5: কক খেতাং না পুলিশা ভান বমলো মালিন পেনশন করা আদেত বুদিতে ভান বমলো না লং ইডিয়ট
0: থ্যাংতম নাংকে কাকে তা নেফাম সার্বর কেং কক পু নাংকি পু বন্তা পিনিকে চেলাং ন কমালো কা কেং কক নেকে নেকে ইংতে কক গ্যক পসি হং হা পু নেকে পু বন্তা আহক পেট আহং হা বাবাংকে নাংতু বাংসলং লে ফেলাং দো চমসি চোপাদাপ কাচি থিং রেং তত বন্তা লাহায়ালং লে ফেলাং নে হং হা ব্রু ইংগি পু প্রু পেন্সি কে পাল ন লাহাই পেন্সি নানা মুসো তোমা ফান প্রাণ কাল মুট ই
3: নাং ফান কো আন লো নে আলং লে নাং ফান কো আন আলং লে লগে নাং জি এনন তে মাতি
6: মলি
3: লহাই নাং তোমা ফাসি কি বিলো নে গে কো পিলো নে পো নে পাই কো নাদ নাদ নে থাং জি জিনি নে বন্তা নাং সান কুরবেন মালে না ফান লা পোসন কি বি গো পিলো লা তুম নাং চো ফোদু
0: নো না সো সো মার আঙ্কর চলো চিত আর তালা কে থ কে জি দুন নাং জি হুসি নাংকে আঙ্করিং দি পংল পিনা পিনাপ দিগা পর লায়ো সমার থেলতে লাসো হেম লাসো রং লাসো খে লাসো দেরা ফান কে রাইজি তুমলো বন্তা নাংকে কলানা দু নিকালি পাপু লং লে কোসি
3: কান কুর মেন মালিন
0: ইং তো দুন পেলো
3: কপিও কপাই না
0: তানা নিলহাই থে দুন লং লে কোসি থিদুন ল নাই আপল
3: কপাই লাং ন
1: মালিন তুমা নিং গে হ্যাং আ নিং গে মাথা কি আংকাং থি পিক বন্তলা তুমা নিং গে হ্যাং আ তেং বেন প্লেং অন ইট দেড লো
3: নে গো পে পাপ ল মা ও মালিন বেসান কু
0: সম্প্রি জরুরি পে লানাং পোতা হং হা ভং রু পুসি তামে নাংরি নাং পালক লে নাংকে নাং পালক লে নাং পাথে নাং পাদিং লো বন্তা পিনি থেকলং লো আকেং গতে কক চলে কাহ হা পালি নন পির থে লং কে আনি কে হাং চত কে ক্লেম লং লে
1: মালি
0: ইতু বা খে মাসি নাং পা হং হাব দেলো মেসিয়া না সাই
3: থ্যাংক ইউ

0: que sube dam tha nang pua pok in krum sina
1: nin neng ka jir ni ke than ti kang ki su jong si chu long lup lu te kai ki ta ki leng a phan pi kleng dam dap tu pu si ni phan ni ki than
2: aja o song sar pi
0: an e ji bo pe ga ji jo pai nang nang po ge a chi the chong hoi si bang ve da ti ti ne
1: la po ge chok chi lo pe ni doctor van hang dam po
0: dam si rang lo pe
1: la po ge ho sar da dang li ing ni ik tha
0: chong hoi ne ti sar men men a pok chu kor mat grab ik phit ti
3: comment tu pe lo ke so ike
0: irui bang do ik lo sar
3: nang tum ka chi lang de rong cholo le non ke কাছে লংটা আপর কিলিদল নিং ওইটা লেবেলো আপর কমতাং ল পনলি উন এ দেত পো নিফানাং দিয়া ইক দেন নুন কাছে নাংপো হসপিটাল আলং দা পনপি দেত আপরা তেং পেন নানি তুম সেচি লং লা পেন দোয়াই দারু পিয়সনতে মি দেজি আপরলো নন কে নিং ওইটা আ লেবেলো দাম থুইক লং কাছে
0: Nenang
1: pan sen jong hoi lo po nang ge
0: jong nak pi de ben jong nak po

0: Nonang litum karjulong alam kana sonki ilitum ki klema potkali hemalong ki so bangdu pulute prabjin pen dwai hai huila pen sikelang asai hem ki ponang jike knang sodlu lasi karbi ko tengjir ilitum kamatha chikirlaluna ki pangreng amarat mareng apia hok pet pen kirim jike knang sod lasi hemrit kachpang thirwe jike aknang sodlu lasi ilitum কাদো কবেতা কি ক্লেম কি দাম নং জি আর পুঠেতান কাচিং হন কার্বি কোর্টিং জিরা তুম ইলি তুম রং রূপ পেক লাড়ো না লাপেন লাই হায় কি সো কিউন এ পেন চেপে জগলো না লাপেন
1: লাপন পর নং লি তুম লাম কান আচাই মেক আং দে লং পেন রং রূপ কচু বচে প ফুথা আর জি লং টাংলো লাকে আকাশবাণী ডিফু নন স্টুডিও ঘুরিয়ে পর ফাইনের ক্যাবরা মিনিট প্লি ক্যাবরা ফো প্লিং জি ডক ডকলো লাসে অপরকে চক পেন লোপুলো টাংটে ডেলি পেন কাপাচাটাক সমাচার সন্ধ্যা হিন্দি আলম পেন বিরতা আর জি লং ফিটপ লাসো ফি পর ফাই সির ক্যাবা পর প্লেং লোপুলো টাংটে ডেলি পেন লেথর কাপাচাটাক নিউজ এট নাইন ইংলিশ আলম পেন বিরতা আর জি লং ফিটপ টাংটে নন বাঙ্গি লিটুম সমাচার সন্ধ্যা হিন্দি আলম পেন বিরতা আর জি লোনাং

0: চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইডু বুতেমাতি হ
1: এ লাদাকলে আবিদেত সেলাংমা আ জাত্তা দলো
0: কুপি পিলো কাপাচে থাংমে আসন মুংকে
1: কাপাচে থাংমে আসন আনতে দোপিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দোজে আর নি আলাম পাংরি পাংদন আদামা সারার নি মাহাঙ্গে থেক বেরটা কিথি কে জাঙা বেরটা কে জ্বর কে নাম আলাম কুলার কি মিকাং পুয় বেরটা হেম কি মিকিলুত আর নি চজুন চমাঙ্কান রং কেয়ার আরঙাজে বিহু ক্রিসমাস নিঙ্কান কি মিয়া হিরজুমিক কাচিপিয়া বেরটা লাপেনান পারাতা আসন আসন দোপ পিগলাং
0: এনতে কোসন লপাচিনি প কোদাক লক হুমরি দাম নংজি কে
1: লাদাক ল আকাশবাণী দিফুয়া লং ল মেনা জং সে দাম দে পুলোতে মোবাইল নম্বর

0: 9478800085 কালিতে 9101008242 আলংলে চিংকি চে থানবা প্রাংতা চকজি
1: বা আবার সাই কি মেতা নীলিতা চো এন্ডু নাং সিলা
0: ওয়াংিক নই লাদাক আকাশবাণী দিফুয়ালং
2: লাগে আকাশবাণী ডিফু জয়মেকে বাংলাকে এফ এম বেন লং পেন মেগা হার্টস ভারত সেরা তক বড় সেরকে লাপেন নিউজ অন এয়ার এম আকে রাপেন তানাং এতো মার্জুয়েক মে নোনা দুন্থুয়া জয়মেক আং ডেঙ্গা লং দামেক লং নাং লাগে থান পারে আ জয়মেক থান পারে আ জয়মেক আং ডেঙ্গা লং পেন নাং এতো মার্জুয়েক লং জি লাগে কিছু অটোমা ফান কাচেরাই কম পাবো থাক লাবাং সব থাক এলি তোমা ফান আগে পারজুপঞ্জি লাগে রেংসিবন তেরন পি লাপেন কেতক বাং ফিয়ামেন লাগে বাসা পি বিপি তাংটি আর জে গ্লো না
3: পিনি নেলি কেসো তোমা ফান কাচেরাই কম মতে পেশিয়ান সেফটি পুথাক লামজার কে থানা ফানসে বর ইপ কেসো তোমা ফান কাচেরাই কম কে কেনং সতলো কেসো তোমা ফান কে ল্যাং পামি নং জি আথে কে কেসো তোমা ফান ল্যাংদুন পামিলো পুলোতে আকেসো দো আন্তা মেদা ফ্রাং জি কেসো তোমা ফান কেপেজ কে অক ফ্রান লং চারিয়াতুম কেসো দেট আবং লাপেন আহেমতুন ইসি লাপেন অক ফ্রানালং লং চারিয়াতুম দো আন্তা লাবং সোয়াসায়ালং কিথে ডুঙার পুদো অক ফ্রান লং চারিয়াতুম পেনজংসি চিরক টক আজাই মেক পাদু পনলো পুলোতে ইলি তুম সিতামি কিচক ছি আন্তা চেপাকেং লং পো লাপেন কেসো তুম সিতামি আরপু চিছিনি পো আথে কি কেসো তোমা ফান কাচেরাই কম লাকি হেমতুন ইসি লাপেন ডক্টর নার্স আতুম ছট পুকালি লাকি কেসোয়েক আবং ফু আবং ফি আতুমতা আমিথাং অক আপ্রাণ কাচেরাই কম আর পুদো লাপুসংসি আনিং কানবাংতা গ্লোবল মতে পুর্থিমিয়ালং রাত দো আন্তা চিংরুম পেট পেনসি কেসো তোমা ফান কাচেরাই কম আর নি তালন পনল লাসো কাতালন পেনাজক পেনাং আনা কিসো তোমা ফান কিসো দেট আহেমতুন ইসিয়া ফান কিসো কালানা তোমা ফান দো আন্তা লাবং সোয়ারনি কাতালন পেন আসাপসো কিসো তোমা ফান কাছেরাই কম নাং জিয়া পুথাক কমাথা আর ডিচি পিপ মুছতল WHO মতে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আতুম লাসো পুথাক চিংওয়াই পেন ওয়ার্ল্ড পেশিয়েন্ট সেফটি ডে মতে পেঠিয়া দাং কিসো তোমা ফান কাছেরাই কম আরনি হট পনল লাকি নিংখান সুরিহিনীরা খ্রিসির ক্যাপ চিটিয়া চিখলো নিফাই খ্রিট রক্সি আরনিসি তালন পনবমসি বাংবমল লাপেন লাসো কাতালন কে আনিংকান বাংতা কাপ্রেক কাপ্রেক আথেপি মতে আথিম সি কে এন পন ওয়ার্ল্ড পেশিয়েন্ট সেফটি ডে মতে পেঠিয়া দাং আলং কিসো পিনি নেলি কেসো তোমা ফান কাচেরাই কম মতে পেশিয়েন্ট সেফটি পুথাক লামজার কে থানা ফানসে বর ইপ কেসো তোমা ফান কাচেরাই কম কে কেনং সতল কেসো তোমা ফান কে ল্যাং পামি নং জি আথে কে কেসো তোমা ফান ল্যাংদুন পামিলো পুলোতে আকেসো দো আন্তা মেদা ফ্রাং জি কেসো তোমা ফান কেপেজ কে অক ফ্রান লং চারিয়াতুম কিসো দেট আবং লাপেন আহেমতুন ইসি লাপেন অক ফ্রানালং ল্যাং চারিয়াতুম দো আন্তা লাবং সোয়াসায়ালং কিথে ডুঙার পুদো অক ফ্রান ল্যাং চারিয়াতুম পেনজংসি চিরক টক আজাই মেক পাদু পনলো পুলোতে ইলি তুম সিতামি কিচক ছি আন্তা চেপাকেং লং পো লাপেন কেসো তুম সিতামি আরপু চিছিনি পো আথে কি কেসো তোমা ফান কাচেরাই কম লাকি হেমতুন ইসি লাপেন ডক্টর নার্স আতুম ছট পুকালি লাকি
4: গাড়ি কে বেগ আতুম তোয়ার পিয়লং
3: ল্যাবরেটরি টেকনিশিয়ানস লাপেন মেডিকেল আহিন কাছেরা পাতুম দো আন্তা মনিত পিনা কাপত কেসো তোমা ফান আহুত পেন কি কেলাং কে চকছি কেলেট দোকক তাহাই লাপুসনসি দোয়াই কি পি কে চকছি আহুত পেন কি অপারেশনস আহুত কি চকছি লাপুসন কেলেট কি চকছি দোকক তিতিয়া থেকে ডক্টর আতুম পেন চেংলক নার্সেস ল্যাব টেকনিশিয়ান লাপেন কাপ্রেক কাপ্রেক আক আফ্রান ল্যাং চারি দো আনাতুমতা মনিত পিনাক লাসি মেনটু নি পেন কি আলাং লিতুম পেনতা লাপুসন কেলেট দোকক তিতিল লাসি লাপুসন আহুত কি কেসো আতুম